দনমার্লিয়াটুম পিনি আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কেরত কে পরজু পঞ্জি আজাই মেঘ চেঠান মেঘ ইকসেনা পর ফাইথ্রগ্রাম মিনিট ফ পর পেন দেলহি স্টেশন পেন নিউজ ইন ইংলিশ বিয়রটা পেচেতাক আর্জু লং একজি পর ফাইথ্রগ্রাম মিনিট কেব পর পেন কার্বি কাংডু কার্ডমালুন আর্জু লং একজি পর ফাইথ্রগ্রাম মিনিট হং কেবরা ফ পর পেন নীলি কাছিনি লামথে আজাই মেগাং ডেং লং পেন ফ্রিস্কা রং পিপি পেন লামথে আর্জু লং একজি পর ফাইথ্রগ্রাম মিনিট হং কেবরা সিরকেব আপর পেন পিনিয়া সার লামথে আর্জু লং একজি পর ফাইথ্রগ্রাম মিনিট ফ্লিকেব আপর পেন কার্বি লুনবারিম লাপেন আলামতাং আর্জু লং একজি পর ফাইথ্রক্সি আপর পেন দেলহি স্টেশন পেন নিউজ ইন হিন্দি বিরটা বাচিতাক আর্জু লং একজি পর ফাইথ্রক্সি রা মিনিট ফ আপর পেন দেলহি স্টেশন পেন নিউজ ইন ইংলিশ ইংলিশ আলাম পেন বিরটা বাচিতাক আর্জু লং একজি পর ফাইথ্রক্সি রা মিনিট কেব আপর পেন জুটাং আহারচি আলং পেন লামথে আর্জু লং একজি পর ফাইথ্রক্সি রা মিনিট ফ্লি কেব আপর পেন কার্বি লুনচেতু আর্জু লং একজি পর ফাইনার কেব আপর পেন দেলহি স্টেশন পেন সামাচার প্রভাত হিন্দি আলাম পেন বিরটা বাচিতাক আর্জু লং একজি পর ফাই নেরকেব মিনিট ক্রিপ হ পর পেন দেলহি স্টেশন পেন মর্নিং নিউজ ইংলিশ আলাম পেন আর্জু লং একজি পর ফাই নেরকেব মিনিট হং কেব পর পেন কার্বি লিরমিয়ালুন লাপেন আলামতাং আর্জু লং একজি পর ফাই সিরকেব পর পেন গুয়াহাটি স্টেশন পেন পুয়ার আঞ্চলিক বাতরি আসামিস আলাম পেন বিরতা পেচিতাক আর্জু লং একজি পর ফাই সিরকেব মিনিট ক্রিপ হ পর পেন হিন্দি লামার জানালুন আর্জু লং একজি পর ফাই সিরকেবরা মিনিট প্লিকেবরা ফ আপর পেন থানপারে আজাই মেঘালং পেন লামথে আর্জু লং একজি পর ফাই সিরকেবরা মিনিট ফকেবরা ফ পর পেন ইংলিশ আলুন আর্জু লং একজি পর ফাই কেবরা মিনিট খ্রে ফ পর পেন লামজির আর্জু লং একজি পর ফাই কেবরা মিনিট হং কেবা পর পেন আসামিস লামার জানালুন আর্জু লং একজি পর ফাই খ্রে সিয়ে পর পেন নিং আর্লু আলামথে আর্জু লং একজি পর ফাই খ্রি সিরা মিনিট

কেবা পরপেন বিবিদ ভারতী আর জুলং ইজি পর ফাই হিনি পেন দিল্লি স্টেশন পেন মিড ডে নিউজ আর জুলং ইজি পর ফাই হিনি রা মিনিট খ্রেপ হ পরপেন দো পেহার সামাচার আর জুলং ইজি পর ফাই হিনি রা মিনিট হং কেবা পরপেন বিবিদ ভারতী আর জুলং ইজি পর ফাই কে থমরা মিনিট ফ্লি কেবরা ফ পরপেন কার্বি আং ডেং আলং পেন বীরতা পিছেতাক আর জুলং ইজি পর ফাই প্লি রা মিনিট হং কেবা পরপেন ডিমাসা লুনবারিম আর জুলং ইজি পর ফাই প্লি রা মিনিট ফ্লি কেবরা ফ পরপেন বড়ো লুনবারিম আলুন আর জুলং ইজি পর ফাই ফ রা পর ফাই ফ পরপেন রং রুবা যাই মেঘ আং ডেং আলং পেন লামথে আর জুলং ইজি পর ফাই ফ রা মিনিট হং কেবা পরপেন সারলামথে আর জুলং ইজি

0: si loja dia somar pan ingkung alo thandam nang ji la pena phi ni li lo than bom hu thek pon long lo o somar tu ma phan akang de a school chari bom a hu pen si a mek mate adak seta chepa thek pon pa me nang ji la bang ke ili bihek a somar bihek a ko hu akang de school a hu chari bom hu pi apodum stame langdun pan me nang po la lo tang te akang tui ang deng kacharli along sitami alang tu charli pon stame joy ki po kardom
1: don marli atum nang li tum nili ka chin yalam the ang deng along pen priska rong pi pi pen lam the ki than pon arji long ik tang lo jaimigan kung kaprek dam dia prang prang eson kenang sot ke pachinia lamjer arjik tha akaswani dipu ajame karjudun ji afan arni wangta adap porphai troxira minute ke pen porphai sir kep an lapen arni kang sam porphai phopen porphai troxra minute thongke an akaswani dipu ajame youtube live streaming akerapen nalitum arjilong igji lapen akaswani dipu ajame kedo an karjudun ji afan andap porphai phora minute phokeba porpen aju porphai kep an fm benalong pen megahertz pharoi sira tok bara sir kep lapen news on air f akera penta nalitum arjulong iji lapen an parta kichini ji afan facebook twitter instagram youtube along penta nalitum akaswani dipu along humri damitami কেনাং সত কে পাচিনি আলামজির কে লাপানিক চল দন মারলি আতুম পিনি আসারলাম থে আরজিক থা পিনি আসারলাম থে এরং আটেনটেং তান্তিলি পাংডেং মাতে আওয়ার তিন সি কাপ্রেক পফানসি সার পালাম থে দাম লাম থে কিমান টান্টিলি এডলে আমু আংবং মাটি আদাক তিনটা আংডেং দুকি মনির আতুম আংবংটা আহওয়ার লাপেন আলং তিন মাটি আরং ফ্রেক লুটে আরন আজুটাংটা আসাপ আসুপকে আকা ফ্রেক দু পালাম থে লাসি সার পালাম থে ল এরং আটেনটেং টান্তিলি পাংডেং মাতে আহওয়ার তিন সি কে ফ্রেক পফান পিনি সারলাম থেকে লাপান বেন ল আদুন্থু আজাই মেগাংকুং দামথু নাং লাকে কার্বি লুনবারিম লাপেন আলামতাং কার্বি লুনবারিম লাপেন আলামতাং আং ডেং আলং পেন কেচিং সিয়ালুঞ্জির আরজুক সিনাং লাকে সিনত রং ফারপেন কিলুন পনালুন হানসু কিপ্লাং হানসু কিপ্লাং আলুঞ্জির আরজুজি আপ্রাং হানসু কিপ্লাং আলামজির মাসাপসু চিঠানদাম সিনাং কার্বি আখাই আলং হানসু কিপ্লাং আপরমদু আথিমা হানসু কে মুনি রতুম কেচু অফ হান্ড্রেড লে কে এন কালি মাটি কেটিকি চট কালি কার্বি এতুম সো ডেট উন এ ডেট আহুত কিসু কপা তামাফান সাংলাং সাংলি হুতা এন ডেট লাসি কার্বি এতুম কে হানসু অফান কে আমান আদর পিপিক লাসি বাং কে থে কেরে লুনসি পোটুম কে হানসু কে ফ্ল্যাং আপরমালুন লুন লাপুসনসি লুন ল ততাংটে নন আলুঞ্জিরলে আর্জুইগলনা

0: সেটা আপনার এক ফাঙ্কে না গুহাং লাগে
1: হুম হুম
0: আলো ফাঙ্কে আর টার্ম কিনসিপ টার্ম বাঙ্কে চেহাং না ইয়া রোন কাছে রোনা রোন আমাকে আর টিপু হাইল লাগে
1: ওই ওই
0: টিপু হাই
1: হুম
0: টিপু বুহাং লাগে
1: ওই ওই
0: লাপেনকে হালা পেনসো হয়ে জানতা একই বিয়া পেনান একলেঙে পেনান একই বিছিয়া পেনান লতুম সাইডু সাই খাং বংতা সাই দুবুগে হালা রং পি পেন হানসে গে সাই দুবু চেহাং লাগে
1: ওই ওই
0: আচ্ছা লাতুম কুড়ি সিবেন মতো
1: গালাং তেমা
0: হালা তুমি আফুতুম গোসন মাই করতে এসে যে হাং এরপো লাগে এন পেন রন বসে তুমি
1: ওই ওই ওই
0: সেটা ইন ইং টি পেন ইন হানসে জংসে রাতে আগে পেন পেসে এন রাব রাতে তুমি ন্যাং নেই বুঝি পুপো
1: ওই
0: সাই দুই বুঝে যে পুপো
1: ওই ওই
0: সেটা হানসে পেন রং পি টিসু পেন বং রং বং রং পেন কে আপ
1: ওই
0: বা তিমুং দা সিং নার পেন রং ফার তুমি জংসে এ দন ভেট আর লসো এন পুলতে তুমি সাই দুই বুঝে হাং লংলি
1: না তুমি করতে
0: করতে বুঝে হাং নেই
1: ওই ওই
0: লাই
1: ওই
0: হলো কার বিয়ার অনকে
1: ও ও তাহলে পিনসোটা কটেতে আর লুসুটা কটে তেপক এত পিনসোটা কটে তেপক এত পুতে পিতুং সে নেপ মার পুই পি পুতুং সে নেপ আনতে লাবাং কে
0: পুতুং সে নেপো পিনসো তুমা আতেং সে জাহাং নাং কক বলে
1: করতে তেপক এত আপিং নান পাতা আতে পো হেই পিনাক পুলোতে নাং লিসে হাং নাং পো মা পালাম লা হে
0: আদন কাপলে
1: কালি হেমি সিভাত পুতে লাসন্দা দো কক
0: হেমি
1: তে
0: সিয়ে
1: তেলাম
0: নাং
1: লো
0: লিহাং নাং বেক পুলকে
1: ও
0: নাং লিহাং নাং পুলকে
1: ও
0: নাং গোহাং নাং লেলু লাগে
1: করতে তেপক এত সেটা হে
0: পোক এট গে
1: কালি আলু সোতা করতে পক এত পুতে হে পেইসি পুইসি পুতা পেইসি পুইসি লা পুতা পেইসি পুইসি
0: সেলা না কোসল মানা হাম ফাং রন পেঙ্গে লাগে নাং লিবু হাং নাং কক ও
1: ওই ওই
0: হাং দেট পুস্তে মে চুদিন না দিন গে দুগে দু ও এল লস তা রন গে
1: ওই খেলাং লো
0: নাং পু হাং দেট পুলতে বাংলাং রি রি রা পো
1: ওই
0: হালা কে হাং বাং মে কোসল মা কার বি দুম বাং এলা কি ই বাং সে তে রাগ মা কি লাং বাং সে তে রাগ মা পো লাং
1: ওই
0: কক
1: ওই
0: লাগে আমি
1: কালাং
0: থাং জি মাথা টেক মা টেক টে মা
1: কালাং
0: লা
1: কালাং এ তাংতে কি হাই নোনা বাং কিলা আর না মা ফান কপিয়ে পটসি কার বিয়া তুম আর না মা ফান কে নাং পু কে হাং চট আথে ইল
0: আর না মা ফান কে কার বিয়া তুম কে এসিয়ালাম অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপ ওয়ার্শিপার
1: কালাং
0: অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপ ক্ল্যাম দ্যাট মানে তিরিম চিং দুক দ্যাট
1: ওই ওই
0: তিরিম তুম ফানসি মান পেং কি পিচত মাতে আর নাম ফান দা মান পেং পি লাজে আ লেভেল পা প্রেক পি পে আর
1: হুম
0: নাম
1: হুম
0: ফান ফান তুই চেত লাপেন গে লা তিরিম ফান জার সো
1: পাং দাই চা
0: ফান দাই চেত লাসে গে থক পা প্রাং দা
1: ওই
0: আসি তিন সে কার কিলা চুজুন লং দা আর নাম ফান থক দা জির দে তে তিরিম ফান জে থক পা
1: ও
0: লাসে আলা ফু ফান নাং গে বসন আর নাম দা ফু বুঝি বুকে আর লাইন গে
1: হুম হুম হুম
0: ই ফু ইং লং কেরি
1: ওই
0: ফু
1: ওই
0: পু দে সার পু ফু তি বিন সার পু
1: ওই
0: আলা
1: ওই
0: তুমি বিন বু সি ইলি সি দু ইলি
1: ওই
0: ইলি গে দু পু সি পু মত দি
1: হুম হুম
0: আসে নাং বুক আর নাম ফান দা
1: ও
0: কে আর ইং লং দা দাও বু বু
1: হুম হুম
0: দাই
1: ওই
0: ইংলিশ বান লং গে
1: ওই ওই
0: বাই বেলা ইংলিশ লং গে লসন
1: কালাং
0: কুটি দি
1: হুম হুম
0: দাই দাও পু সি মত দি
1: হুম
0: দাই আর্ট
1: হুম
0: ইউ আর্ট পু সি
1: হুম
0: মত দি
1: কালাং কালাং
0: আর লিং দে আর নাম নাং চলো পু সি পু জি
1: ওই ওই
0: ও আর নাম নাং লিয়ান চলো হবু কি পু পে
1: কালাং কালাং
0: না কার বিলাম থেকে থেকে ইন নেকুক বলফন কে
1: কালাং কালাং ই লালো তাংতে লা আরলো সোমারাতুম আপু আফান আপিসার আফান আপু পিনসো আনাথু নাং লি সে হাং নাই মা নাং সে হাং নাই আতে আচিক্লে আচিক্লে ফান গে নাং লি পু মাতে
0: চিকলে তো নাং লিলো পু তো
1: ওই
0: নাং লিলো
1: ওই
0: হালা বিহে কে কো গে যা চিনি নে কো গে পু পহে
1: হুম
0: তা
1: হুম
0: হে মারি চি দুন তাং লো না পাও কার জাং তাং লো বুলো তে লাগে নাং লি পু হাং নাং ভেক পু লাগে
1: এ পো ফান্তা হে দি
0: না পু ফান্তা পিসাল মে নিং জি তুমন দ লাসন জি হাং গে আনতে
1: কালাং
0: বা নি নি সো বুঝে নে নাং কো হাং লং লি গে আনতে
1: হুম হুম হুম
0: ফান জে নাং নাং লি আলাং লি লাগে লা মেন লা রা পো
1: ওই ওই
0: লাগে দুলা হে
1: হুম হুম
0: লাগে কুমার বানছে নাং হাং নাই মা নাং লি না আর মো বলাম থান থে লাং তা
1: ওই
0: আর মো বুদ লা লাং লি তুম লা আপেনান কুমা আগরে আপেনান সব সো পো কুমার সো পি মা বানজি তা আর মো পো পেন আর মো পি
1: ওই
0: আচিক্লে আর রন পেনা ওসা বাংকে পুলন্তে হালা ওসা পোপন আর মোহাং লংলে মিসালাম নে বাংতি সোমতি দি
1: হুম হুম
0: এনকে এনে নে সুপো বাংতে তেরাং পিসি গেব
1: ওই ওই
0: হালা সোয়া আতেরাং পি আ পে বাং নে আর মু পিলি মত চিকে
1: গলাং
0: চেরন তেং
1: ওই
0: তে
1: ওই গলাং লো
0: নে আর মোহাং লংলে নে নি বুঝে হাং নাই
1: এ
0: হালা তে ইক জিন হাং নাই
1: ওই ওই
0: লালি
1: ওই
0: বাং তা আর মো বুকেলা কুরকে প্রেগলো বুনলে আর মোহাং ল
1: ওই ওই
0: লবগে নে অং সারাস আসো পি বানজে নে সো পোমা বান মতদি
1: ওই ওই
0: এনে এনে হাংলোলে আর মু বাংলোলে অংসার কো নে
1: এ
0: কে রাগ দুগলো আনছি বাঙ্গ আর মু
1: ওই
0: পোহাং পাগলুম ট্রিলো বাঙ্গ নে টিয়া
1: এ
0: না আর মু মাকো মেজি থেক লোলে নালি মু চুতে
1: ওই ওই

Timung akuratum thongkep ando. Timung kiling, klengrong phar, sarong senot, senar pator, senar meji, senar pator, senot, senar musuki, tokbi timung rongpi, tokbi dera, toktiki, timung kiling, tokbi chinthong, tokbi ronghang, dera, nokbare, nongdu, nonglada, phangcho, phangcho langteroi, phangcho ingnar, phangcho wojaru, musufi, rongphar, rongphar phura, lapen, rongphar ronghang. Inghiyakur ta thongkep ando, lekthe ke ap, renglim, rengte, rengoi, ronghang, ronghang hempi, ronghang lindok, ronghang hemsu, rongpi, rongpi ronghi, rongpi rongchehon, rongpi ronghang, rongpi amri, rongpi lindok, rongpi pherangke, kramsa, bongrung, tiso, tiso rongfu, tiso rongchitim, tiso rongling, tiso adar, tiso moto, hanse, hanse durong, hanse chinthong lapen, hanse nongkirla henlo. Karbiya kheyang bong hakopen nonanta kertang arondu. Ilitum karbiya kheyke kaprega khe tumason kali aron atang do. Non ilitum karbi korte ingjiratum kachihang kachiron kadure thetan mate kachihang anta kachichini ne theglong. Kaprega khe keche ahom asu ason kalikalang afanta ik korte ni lok phi phu punu pinu kachikam aronave. Ilitum karbi akheyalong kertang arondo. Kona mana kheyatum kuri siang bong chepachor cheparop mate chen chedo arondo. Bonta karbi akhey kuri siang bong chepachor cheparop chen chedo aronave. Athema kuri si ingtipo pen ingtipi. Terang po pen terang pi. Teron po pen teron pi. Inghi po pen inghi pi. La pen timung po pen timung pi. Chen chedo aronave. Jongsi kuri siang bong. Kelet ke phet pen chen che do dokok pulote kuri siang bong ke kur senem pulo. Peya korte asupi kurka prek pusitame jongsi chen che do dokok pulote lai senem pulo. Jong senem karbi kur phuang bong methang methang nihu dorep. Methang methang nihu charka na phansi jong senem pulo. Aker kethan angthe kamunidang bong kalite মুনিত মারা দা পিয়াং বং বাঙা অত ই কাচিপ্লাং মাতে পোলিং জেন হিজান লাপেন পিলিং জেন হিজান চেন চেদো পুলোতে সেনেম আলো আপি পুলো কার্বেখে আলং পুসন কেলেত কেদোকক পুলোতে কেথে কেদিং পিনপো হাবে সারলার রাত দেত দোয়ান চেফাসি অগ্রি অখুং আলং আদায়ারেং এন নাংকক পন পেডো বনতা রেং বংহম মাতে বংহম রংহাং লাপেন কারেং রংফারপি আতুম কার্বি রেচো কেমানাহুত আলাং লিতুম কাচিং হনে আসুপো আমাৎসি পুসন কুরসেনেম চেতং নাং ককলো কার্বি এখে লিংডকপো আসুপো আমাৎকে আপ্রানামুই কে এনকে চকচে লাসি নিংকান ফারু ক্রেরাপ্রি আপ্রাং লংরি ক্রেহিনি হাবে পিনপো লিংডকপো কেথে কিদিং কার্বি খে দোয়ান বংহম রংহাং লাপেন কারেং রংফারপি কাপিন খাটাতেং কার্বি খেই চিংরুম আমাই আরনলার পন্থুলো বাংস আরনকে আবং পেনামার থু আবি পেন আহিরু পুসি পিঠিক পনলো লাসি নন নাকাই কিরলা আহুটকে বিশার কিন্দা আদায়ারেং মারাত মারেং ফানসি আদুলার পি পনলো পুসন আরনকে কার্বি এখে ফুরকিমো আলংসি দোচ লাপেন কেরতাং আরন আংদেং পুসি ননপু আরন পেমানল কার্বি এখে কুরি শিয়াং বং কে পুতুং সি চেকাম পনপ কুরজনাং বং আনকে পো আফুরুন পুলোতাংতে পেসার পুনু পুলো লাপেন পেসার পুনু আসুমার পিনসু আফান করতে লাপেন আরলসু আফান ইংজির পুলো আপে করতে আসুপো আসুপিয়া কুর প্রেকজাম পুসিতামে করতে ইংজির পুলো আপে লাপেন আংজির

0: phan nangli nili pusi jehang nangji arondo o ik nili phan ingthum tha oni nili nangli phan ingthum po pusi ilitum angbong jethan kenang sodu ilitum non owe kimiangbong lahe kadure the tanlo kachehang thekthe kachilir thekthe ajok pesar punu phuphi ong hupo osa ongsar neng armo bong ik ni adimanta kachehang akisung chetheglong pinang abang phu atum aphu abang arta kom hek amat aik afanta korte mate ne abang ke asupua ason chekam rong bonta la puson ke ilitum aronalong pleng dam de sarpalam the thenglong ke arkanun chujeng ke arkanune punon ke thirklong aron atang du angthunta kecharli kenangsot du pinang analam arjan angdeng alongta kamatha nangji kenangsot thetan binonglo ketok kelang lapen lamarjan ke isi dokumen nangmanlo mo owe kimiatum aphan kepachini ji angdenglo tok bangpo tok bangpi doan atumta kepakeng pon akenangsot pu ardi pipon nangji akenangsorlo kardo
1: don marliatum lapanapor nanglitum jutang harchi angdengalong pen karbi kurpho kachilir lapen kachien kachidu arona puthak kamsing dipen lamjir kithan arjulong ektanglo lake akaswani dipu non aduntu ajay megangkung damdeya prang isi kenang sot ke pachini alamjir arjukta nanglitum jongsi kachiningri alunjir arjing tung bulote alom bilom ajay megalongle whatsapp nanglo iknon whatsapp number ke sirkep pli troxy trok nerkep nerkep 5A5A nerkep 4 whatsapp along ke tok nangji ke lapu henlo number isi jay megamen alom bilom number hini কোমাৎসি কিলুনমা লুনসে পি লুনসে পমেন নম্বর কে থম আলু নালম থে আসাপসো টকনাংজি নম্বর ফ্লি কার্জু কাংটুং আটুম কেডুয়াডিম মাতে আরংমেন লাপেন ফ কার্জু কাংটুং আটুম আমেন আলম বিলম যায় মেকে ইরুয়েলং বা তাহিনী শিরত পার্জু ছট লাকে ভমকুরুয়ারনি আদা পরফাই নেরকেবরা মিনি থংকেবা পরপেন লাপেন আজও পরফাই সিরকেবরা মিনি থংকেব আ পরপেন কেনাং সটকে পেছি নিয়ালাম জোরকে লাপানিক চল টটাং টেনন স্টুডিও ঘুরিয়া পর পরফাই থ্রক্সির মিনিট প্লিকেপ নাং চকটাং ল পশি আদুন্থু আজাই মেকাংকুং দাম থল নাং লাকে লুন চেতো আজাই মেকাং ডেং লুন চেতো আজাই মেকাং ডেং লং পেন কেচিং সে লুন জির আর জুইক সেনাং কার্বি কালচারেল সোসাইটি পেন কেলুন পনালুন আলু নালম থে লাহেনলো নিতুম আরং ততাংটে আর্যুক সেনাং আলাং লিতুম পেন কিলুন পন লবং সলুন

দিয়া একঠা পুঠত পখিলা লেখি পিপেন কিলুন পন আলুঞ্জির আর্জুক সিনাং আলুন আলাম থে ঠাং ঠাং থেরে জাংমিপ ততাং তে আর্জুক সিনাং আলাং লিপেন কিলুন পন লাবাং সলুন।

আদন থু আলঞ্জর আর জুথুক সিনাং লাগে পখিলা লেখে পিপেন কিলুনপন আলু নালাম থে মালং আপু চং ততাং তে আর জুক সিনাং আলাং লিপেন কিলুনপন লাবং সলু।

আদন থু আলঞ্জর আর জু ঠিক সিনাং লাগে পখিলা লেখে পিপেন কেলুনপন আলু নালাম থে মালং আপু চং ততাং তে আর জুক সিনাং আলাং লিপেন কেলুনপন লাবং সলুন।

সাবিত্রী তকবি পিপেন কিলন পনলুন আলু নালম থে ও জারু ও জারু পো তং তে আর্জুক সিনাং আলং লিপেন কিলন পন লবং সলুন।

আদন্তু আলঞ্জিয়র আর্যথিক সিনাং লাকে আনুরাধা পাওয়াল পেন কিলন পনালুন প্যার কিয়াতো দারনা কিয়া পল আমার জানা লং পেন আলুন আলম থে ও সাথিয়া ও বেলিয়া পো তাও তাংতে আর্যিক সিনাং আলাং লিপেন কিলন পন লবং সলুন।

নন্মালি আতুম হিন্দি লামার জানালুন আং দেঙালং পেন কিজুত সেলুঞ্জির আর্জুক সিনাং লাকে কুমার সানু লাপেন আলকায়কনিক পেন কিলুন পনালুন সাজন কা ঘর পোলামার জানালং পেন নজর জিধর পোলুঞ্জির ততাংতে আর্জুক সিনাং আলাং লিতুম পেন কিলুন পন লাবং সলুন।

0: দনমার লেয়াতুম লাপান আপর নালিতুম হিন্দি লামারজান আলু নাং ডেঙে লংপেন লুঞ্জের আর্জুইক লংটাং ল লাকে আকাশবাণী ডিফু।
1: তেন্তে আরম্ভ করো ইনভেস্টিং অর পাতু।

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্চ অ্যাপ ডাউনলোড করক।
1: দনমালিয়াটুম নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সিরকেবরা মিনিট প্লিকেবরা ফ নং চক টাংলো পসি থান পারে আজাই মেক আং ডেঙ্গা লং পেন অনলাইন পেন বাং টাংকা নাঙা চং থুয়ে অপুথাক চিরক টক পেন কিদু কিনাং সট পুথাক তাপন বে পেন লামজির কি থানপন আর জিদু নিকসিনাং লাকি আকাশবাণী ডিফু
2: হাকো পেন্তা মনি নাতুম কিপি কাপা জিরজি এফান কিথিক পন্দু কেচেং আহুত হরমু আলার হরমু সি কাচেপা চয় আফিয়ান কে তাঙ্কা আপুম পেনসি মনি নাতুম কে নাম লাপেন কে জ্বর ইজি এফান ক্লেম পনলো আফি তাঙ্কা আলো ক্লাংডের আফি লাবাংসু আতাঙ্কা আলু কাপা মি লাপেন কাহেংনু দা প্রাংপ্রে দেজি এফানতা ক্লেম পনবম টাংকা আলো লাপেন আপুম পেনসি কিপি কাপাজির দোদের আফি নন আকায় হুটকে ডিজিটাল পেমেন্ট সিস্টেম অনলাইন পেমেন্ট ইউপিআই মতে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস হে হুই ক্লাংলো লাবাংস আবার সাই কেক্লাং পেন মনি আচুম পেনাং আন কেজয় কে দোলু আথে আতাঙ্কা চেপন ক্রিক্রে দেত্তা জয় কে পেন চোনাম চরে জি আফান আবার সাই লংলো সিতামে অনলাইন ট্রানজেকশন আজৈনে ফাইন্যান্সিয়াল স্ক্যামস মাতে টাঙ্কা পাংলিম পিদেত তামে কেবাদ আরবিআই মাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আতুম রিপোর্ট আলং ব্যাঙ্ক আতুম কাপাচিনিকে কেদাম তাং নিংকান ইসিহিনিয়াং বং ফান ক্রে ফো আন রার আফান কাচং থুই পন্দু লাকে কুটি সুরি থ্রক্সিকেপ আতাঙ্কা সুসে লাহাই কাচং থুই পেন জাসেমেটকে ক্রেডিট ডেবিট কার্ড ইন্টারনেট ট্রানজেকশন হে হুই হেনলো কে অংনাই তাংতে কসনা বিদি পেন্সি বাং ইলিটুম আতাঙ্কা নাংকাচং থুই ইজি এফান বিদি কে ক্লেম পনমা লাসোফুথাক লাংদাম সিনা আহক হে ফোন কল টেক্সট মেসেজ কালিতে ইমেল নাংকিলু

0: মা লাসি লাংপনপো তাঙ্কা বাং নাংচং থুই ডেট বুলোতে হেল্পলাইন নম্বর 155260 আলং ফোন লোসি পাচি নিমে লাকে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স আতুমসি কাপাকলাং লাপেন আরবিআই মাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লাপেন কেদোয়ান পাবলিক লাপেন প্রাইভেট ব্যাঙ্ক সাতুম আফান পাচিনি লাকে অনলাইন ওয়ালেটস পেটিএম ফোনপে মোবিউইক এমাজন লাপেন ফ্লিপকার্ট আলং তাদু নাংলিজং সি বাংকাচং থুই আলং ফোডুন ডেট বুলোতে হেল্পলাইন নম্বর আলং ফোন লোসি পাচিনি নাংপু লাসো ফি টিকেট পিপনপো লাপেন করেসপন্ডিং ব্যাঙ্ক আফান পালিপু ট্রানজেকশনেল ডিটেলস লাপেন আঝাক পার্সোনেল ইনফরমেশন তামে অপারেটর আফান পাচিনি নাংপু টিকেট পিডেট আফি একনোলেজমেন্ট নাম্বার কেদু এস এম এস লংপু লাকে নাংলি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টেল https://cybercrime.gov.in আলং ঘন্টা ইংকয় রাফলি আপরাং বং পাচিনি নাংপু আতাঙ্কা কাচেলং জেফান নিকোয়ান লকে নাংজি আরবিআই মতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গাইডলাইন্স আতেংকে বাং তাঙ্কা চংথুই দেড় আলাম ব্যাঙ্ক আলং পাচিনি দেড় আফি কেফোদুন আবাং ফু আবাং ফি একাউন্ট আলং আতাঙ্কা কাছে থাপ থুজি এফান নিকেপ আন আপর নাংজি জংসি আতাঙ্কা কেলং নাংজি আপুথাক চেপারাই প নাংজি পুলোতে নি ট্রক্সিকেপ আংবং কমপ্লেন মতে লাম হয় পি নাংজি অনলাইন পেন রাতুমা ফান কাচং থুই কেবাদ বম আজয়নি লাহাই আসাই লং আদাই কাবি আতুম ফুডুন্দে দে জি ফান ব্যাং লাপেন আরবিআই তুম সাই দেং পনল
1: দনমার্লি আতুম লাপান আপর নাংলিতুম থান পারি আজাই মেক আং দেং লং পেন অনলাইন পেন বাং তাঙ্কা নাঙা চং থুই আপুথাক চেরক টক পেন কেদৌ কেনাং সত পুয়াপুথাক তাপান বেহীন পেন লামজির কিথানপন আর্জু লং ইকটাংল লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফ্রাই সিরকেবরা মিনিট ফকেবরা ফ নাংচক তাংল পশি ইংলিশ আলুন জামিক আং ডেঙ্গা লং পেন ইংলিশ আলুন আর্জু পনিগল নাং তাংতে ইংলিশ আলুন জামিক লং পেন কেচিং সেলুনজির আর্জু ইকসিনাং মাইকেল লার্ন টু রক পেন পেন কিলুন পনালুন আলুন আলম থি 25 মিনিটস পু তো তাংতে আর্জু ইকসিনাং আলাং লিতুম পেন কিলুন পন লবং সলুন

আদন থুয়ালন জির আর জুইক সিনাং লাকে জিয়র্স মাইকেল পেন কিলুন পনালুন আদন অলম থে এ ডিফারেন্ট কর্নার ততাং তে আর জুইক সিনাং আলাং লিপেন কিলুন পন লবং সলুন।

আদন ঠুলঞ্জির আর্জিক সিনাং লাকে উইন্স গিল প্যান কিলন পনালুন আলোন আলাম থে অ্যা লিটল মোর লভ পো তো তাংতে আর্জিক সিনাং আলাংলি প্যান কিলন পন লবং সোলুন।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বেরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন ল পাচিনি প কোদাক ল কহমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: আপনার চকতাং ল পসি আসামিস লামারজান আলুনাং দেঙ্গলং পেন লুঞ্জির আর জুই গ্লুনাং কেচেংসি জুবিনগার্ড কিলুন পনালুন রোদর সিটি পো লামারজান আলং পেন আলুনালাম থে প্রতিদিন ততাংতে আর জুইক সেনাং আলাং লিপেন কিলুন পন লবং সলুন

আর্ডেন টু আলঞ্জির আর্যক সিনাং লাগে ডক্টর ভূপেন হাজরিকা লাপেন গুনাডা দাসপেন কিলুন পনালুন আসমির মুখতে হাহি নাই ইতিয়া পলঞ্জির আর্যক সিনাং।

0: দনমাৰলিয়াটুম গীতাক ৰপিপেন নিঙাৰলো আলাম থে কেথান আৰ্যুকসেনা।
1: কাৰ্ডম নীলিমেনে গীতাক ৰপি নচেপি নি নিলি আচাপ চবেত নালামে থান জিবা গালা পোলো চৰলো তুম আলাম চিনি দি থান প ইলি চৰলো তুম পিচকলেম বেন পিচি ইলি পেঞ্চল লং আচাৰাপ দু নচলাম চিথানিক প আছে ইলি এচাৰাপ দু নেং কেন পিঠা গালাম চিথানিক প আছে নলমে পেৰি পুনৰ পোনে বজাৰ জনাম নি পেন পেমেনা হওঁ জনাম পেমেনা হেম দু অলপ চৰলো তুম কি কাম চেকলেম এট পেন নামাক চাই কি চকলেম তালাতে ইচি আবাৰ চাই কিমি পুচি নিলি মাথা দাম লেন তিন পাঁচ আমি ইলি অলপ চুমকে প্রায় ভাগকে হেম শিখে দো শিখে অং লমক হেমে দোকে অং লং পুলো তাংটে ইলি তাই হেক হেম কাম ক্লাম এট প্যান কিছু ক্লাম মানে ইংকে লালো কে চাং হো লমলাম লমক পে চোরা নাম পো লা চোথাক নাম পো লালো ইলি কাদু গবি ফান্দা লসি বড়ি হরি ফাঁসি চুনি রিল সে কাদু গবি ফান্দা কার্ড
0: আদন্তু সোয়ারো সেংতং আং দেং লং পেন জর্নি তিমো পি লাপেন হুটবাং পি হুনালি তেরন পি এটুম আংবং বেকিং আলাম থে পোথাক চিহু চিপুত আর জুদুনিক সিনা
2: পিনি নিলি তুম কোসং সে কে কাসেলাম নং জিমা লাবং সোয়া ফুথা কচিং কি কচি থান জিপুরা নিলি তুম আকাশবাণী ডিফুয়া হিন পেন ইনুট কে কাসেলাম কে থেক সের আবং ফিয়া ফান কাচো ফাপন দো নিলি তুম কাচো ফাপন আং পেন আলং লিবং সি নন ডাক স্টুডিও আলো সে দোল আলং লিমেন কে সংপি জর্নি তিমুং পি আফ্রাং সে নংলি ফান আকাশবাণী ডিফু হিন পেন কার্ডম নং পাজির ইগল
3: কার্ডম নেলিমেন কে জর্নি টিমুপি লাপেন নেলিনন কে দো কে লকে ডিফু রং চিংরি
2: তাংতে আফ্রাং সে আলাম থেলে চেথানদাম টু ইকসে নাং আফ্রাং সে নাংলি কমেন টু লাপেন কো পুসনা পড়া হুটপেন সি কে কাসেলাম কাপাং চেং দুন ইগল
3: নেলি কে কাসেলাম পাং চেং লকে নিংকান সুরিহিনী রা ইং কয় আনিংকান হালসো হুট লকডাউন করোনা ভাইরাস আহুত লাপেন কে হালসো আপর হুত নিলি আপ্রাং সে কাসে মার কে কেক লে কাসে মার কালি সন হেমস তামে লাপুদো বিগ বিগ প লাপুসন ল জোল লাপুসন আপর হুত সি মানে বেকিং বাং কা স্টার্ট কাসে মার চেং বাং কে কেক ল কালি হেডি তামে হালসো হুত লসন ফাস্ট ফুড আইটেম সাই হুই সি নিলি নুভেট মানে হেডি হেম দো হে নাঙ্গা চেরাব দো নাতুম দো নিলি পাই তুম তামে দো লাসি লাপুসে সেমার পন্টিটি ল লাসন ফাস্ট ফুড আইটেমস আদি চাও তাহ এগ রোল তাহ লাপুসন হরমু লাপেন কেক বাং কে সুট বাং কে সেমার মিল আফি সিলাপু বাং বম লং কে ইউটিউবস কাইকে তালপু স্ক্রোল বম ল লাপেন হা লাসো লকডাউন অপর হুড ইউটিউব সালং মানে লকডাউন হুড বেকিং কে ক্লেম হেডি লাপু সোনা রিকমেন্ডেশন বাং ওটিটি লাসন সিনি তালাং পন বম লং কে মানে লাসন

0: কাদোকাৱে ৰেডিঅ' কাৰ্যুৱাৰাত আনা ফান্তা নেলিহীন পেন কাৰ্ডম পাজিৰ ল কাৰ্ডম নেলিমেন লাগে চামি লেডিয়া ৰং ফাৰ্পি নেলি ৰং লাগে হামৰেন ৱেছ কাৰ্বি আং লং নেলি নন ল থান বেং আচাই চি চুকলেম দোনব পিনি নেলি নাংলি তুম পেন কিনাং চদ আলাম থে কাছে থান দাম জি আফান কাছে শিখ দাম লাপেন নিং কে হ্যাং লাগে সোয়ার লো আতুম ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি আই সি টি আলং দু দুন উনাং জিলাং লাপেন কাছি নি আফাই দু উনাং জিলাং পু আফু থাক আনিং কানবাং সিতামে পেরথে আংকাং জাংমি পো আচিকলো রুই ফ্লি কে চক থেমানার নি সি আই সি টি তালন পন ভেরমাতে আজাই মেক সিতামে পাদু পন ভে ইলিতুম কাদো কাবে তা চিনি ল নন ইলিতুম কেরেং বোম আপিরথে আলং আজাদ আসন সেতামে টেকনোলজি পু আহরমু পেন চেরাপলি আথেকে আজাদ আসন সেতামে সাইন্টিফিক নলেজ মাতে সন্ধানা বিদি পেন সিপ্রেক জাম আসন কে ক্লেম ইকে অ লাংদাম সিনাং আর নিবাংলা পেন কাইকি আমাত এ মেক হিনি পেন কেথেক লং লাপেন কাচিকি বোম স্কুল আলং সাই হেমালং সে কিলাং হেমালং মিথাং হেমালং পেন দাংলক টপিকলাং কাইকি আমাত ইরিদেং কি দোভের মোবাইল কম্পিউটার ইন্টারনেট পেন দাংলক লাদাখ কাচিরাব সন আন লাহে আহরমু পেন আজক এফান আন সুসি কাচারলি আলং একিরাব সাই কি ক্লেম কেপার জাং লাপেন পিরথিয়া দাং মুনিত পেন বিরতা কাচিপা চয় জিরপি জিরপো কাচিবি এপা জয় কি টেকনোলজি আকেরাব পেন আজক জয় কি পেন ফাই কালাখা বেহা বেপার কে ক্লেম মিথাং কে থেক আসন কাচিপা ক্লাং হেম রিদ আলন কাচিপি ই পেন দাংলক অং দুং আসাই ক্লেম পন উন ইসি কেনাং সত কাচি নি নাং জি আলাম থেকে লাপুসন হেনল কে অং দুং টেকনোলজি অহরমুকে পিনসুমার আতুম পেনসি পাকলাং লো লাসু আলং ল্যাংদাম এট পুলোতে সোয়ার লো আতুম কাছে রাবদু না ফাই জুম চেত লাসু অপসি সোয়ার লো আতুম তা আনসোসি কেংকাম চেজর দুন পেন পিরথে কেলার দুন নাং জি কে আকিনাং সত বিন আই সি টি কে কপিল পুলোতে আই সি টি থি হেক পেন পুদাম জি পুলোতে কম্পিউটার কাছে পারি দেং পেন সাই আমু কে ক্লেম ই সফটওয়্যার্স লামরিহিং মাতে টেলিকমিউনিকেশনস আনপার্টা ফ্রেক জাম ডিজিটাল টেকনোলজি আকেরা পেন সাই কে ক্লেম ই লাপেন কাপাচিনি ই লাদাখ পেন কাচিনি নাংজি লাকে টেকনোলজি পুলোতে কম্পিউটার আফান জংদাম ভেদ আনছত কালি আই সি টি কুপি পিল পুরা ইংসির ইংচাপ দামলোতে সোনফো আনবাক থাকদাম মে ইসি লাকে কম্পিউটার্স লাপেন ল্যাপটপ বাংসু আহরমু পেন আজক সাই কে ক্লেম ই কাবিরটি লাপেন নাত নাত আংবং বিরটা কাছে পাচয় হিনি ইন্টারনেট লাপেন নেটওয়ার্কিং বাংসু আকে রাপ পেন আজক সুমিন্দার আদাং চিলেং প্লট কেথে কাচিনিয়া সন কাছে পাচয় লাপেন অনলাইন সার্ভিস হে হুই এরাপ সন্থম লাকে সফটওয়্যার অ্যাপ্লিকেশন বাংসু আকে রাপ পেন আজক কপিসি কে ক্লেম জিমা ক্লেম ভেদ ভেদ মে সনসি লামথে কে টক লামার জান কাসিমার লাপেন চকলিম পেন কালাখা পেন দাংলক আসন দুপিকলা ফ্লি লাকে মোবাইল ডিভাইসেস স্মার্টফোন ট্যাবলেটস আকে রাপ পেন আজক পিরথে আংকাং পি কপিসি নন কাচিপ্লাং বোমা এরিপ্যাক অলংসি নাংক্লাং এট আনপার্টা বাংসু আহরমু পেন আজক অনলাইন সার্ভিস আসন আনক্লেম ইমে ফ লাকে ডিজিটাল মিডিয়া ডিজিটাল টেক্স লোয়া মেক লাপেন ডিজিটাল ইমেজেস মোহর হে হে ডিজিটাল উডিও আসে হে হে মাতে ডিজিটাল ভিডিও লামার জান হে হে মাতে ভিডিও গেমস হে হে তাই এসন লো আই সি টি আকেরা পেন আজক কাচারলি আহিন চোজর চলাং আহিন অক প্রাণ আহিন লাপেন কাতিকি কাং হয় পেন দাংলক পুদাম এট পুলোতে পিরথে আসন তিনালং সেতামে চেরাপ ক্লিং আসন সি চেমান আনতে জংসি লাহাই আসন আমুং পিনসো মারা তুমান সি থেক চট নাংজি পুলোতে লাদাখ কপিনে কেথে দুং কিচক দাম দে কিপ্লেং দাম দে আসন দুলাং কালিমা লাদাখ সোয়ার লোয়া তুম আসে আংতং আকামাথা লাপেন আকে থেক কাছিনি পাংরাম পো নাংজি পিনি আর নি আন্তা কে অং দুং আতুম কামাথা আই সি টি মাতে কম্পিউটার লাকে পিনসো মার আতুম কাছে পারি দেং নাংজি আহরমু লাসো আজক কে অং দুং আপি আপু আতুম আসোপো মার আতুম আফান কম্পিউটার নাম পি সেতামে আসোপি মার আতুম আফান কে নাম পি পে বন্তা লাকে চকচে সোয়ার লো আতুম তা কে থে কাছে
1: লাপানাপর নাংলিতুম সোয়ার লো আসে আং তং আজাই মেক আং দেং আলং পেন লিডিয়া রংফার পিপেন আই সি টি মাতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি পাবো থাক লাম থেকে থানপন আর জুলং একটাং লাকে আকাশবাণী ডিফু

কারডম লগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিরতার্যক থাকে ধানবাং নীলি বন্তি টিমুপি স্টেট গভর্নমেন্ট পেন আপার আসাম কি থমাহাওয়ার লাঙ্গি থে আলঙ্কানা হকে ফুদুন ফাই সুরি ফকেব্রা ট্রক্সি আহেমতুনা তুমফান আতিপুরা টাঙ্কা কি পিপঞ্জি আফান কালাখা পিছন পন্তাংলো লাহাই আহেমতুনা তো আফান শেখা সুরি করোর ফারুই সিরা আতঙ্কা লাঙ্গি থে আহুদ কিসুম কি ফুয়াত আফান আকেরাব কি পিপঞ্জি আফান কে থমাং দিন কালাখা পিছন পনলো প্রাবজিন পেন স্টেট গভর্নমেন্ট লাঙ্গি থে আহুদ কানা হক তো আফান আকেরাব কে পাজির পন আফান ইউনিয়ন পেন আকেরাব জাহাং পন পুসি পাতুমি বীরটা পাংডা আমে এলং চিফ মিনিষ্টার ডক্টর শর্মা নিংজেলো লাপেন আপার আসাম লাঙ্গি থে কানা হক আরারা তোমা জয়নী রাইজর দল এমএলএ অখিল গগৈ কে পলিটিক্স কে ক্লেম কুতা চিফ মিনিষ্টার আকয় বানলো স্টেট ইমপ্লিমেন্টেশন এন্ড ডেভেলপমেন্ট হামফাঙা জগ পেন পাতুমি জনমত আসাম 2047 আথিপি পেন ইসি কিসুংল আপোর্টেল মিনিষ্টার কেশব মহন্ত লাপেন রামেশ্বর তেলি আরি ডেং পেন ইংপু পাংচেংলো দিসপুর জনতা ভবন আলঙ্কা পে দোপন কাচেতং আলঙ্কাং পুপন বাংসো পোর্টেল আজক পেন আসাম আফান ইসি ডেট আংবং কে মেনাই স্টেট আসন কাপে মান পঞ্জি আফান মাং পনসি মেকার আতুমালাম থে কাপিন খাট পন আলাম কিডেং পন আফানসি বাংসো পোর্টেল ইংপু পনলো স্টেট আলং কাপাথু কে কিম কেরাং মাতে ইনফ্রাস্ট্রাকচার কাপাচিং থোর কে থেনাই আং ডেং পেন পিনি নাহরকটিয়ে আলং চিফ মিনিষ্টার ডক্টর শর্মা আরি ডেং পেন ভার্সাই কেডু ও স্পোর্টস কমপ্লেক্স ইংপু পনটাংলো লাসোয়াপুঠা কাপে দোপন মে আলং হামফাং মিনিষ্টার বিশ্বজিৎ দৈমারি লাপেন এমএলএ তরঙ্গ গগৈ তাচে দংডুনলো সেবা সংকল অভিযান সুরিহিনি রাইন কয়রা ট্রক আংকাং আলু কাপে দোপন কাপড়ে কাপড়ে কাচিপাতি আনং এ কেরন পনাফান মে পি পি নিবেদুপনলো গুয়াহাটি শ্রীমন্ত শঙ্করদেব।

কলাশিত্র ইন্টারন্যাশনাল অডিটোরিয়াম আহেম আলংকাপি দোপন হনসেরে কি হিং কার্জু কে থাক লাপেন লাম কে যাই কাছি পাতি আনং ই হাই হুই রন বাক পনপু লাসওয়া পুঠা কাপি দোপন আমে আলং ইডুকেশন মিনিস্টার ডক্টর রনুজ পেগুস ইয়ালুহি সারপুয়া মান পেঞ্চে তং দুনপু পবিতরা কিজুই কেলাং আনাম পি পি নি কিজুই কেলাং আরা দাতুয়া ফারমান ইম্পু পঞ্জি আলামদু হামফাং মিনিস্টার জয়ন্ত মল্ল বরুয়া সি পি নি আন্দাবাপর সুরিহিনী রায়ঙ্কয়দা ট্রক ট্রক্সি দিহি নানিংকা নাফান ইম্পু পিপন পু পুসি পচাতাক পন লাসোয়ানাম পিয়া লং জিপ সাফারিয়া লকত মারাত মারিং মিউজিয়াম দা ইম্পু পনপু দেলহি আলং ইন্ডিয়া পিনি হেমরিত মিনিস্টার আতো আপ্রাংসি কাচেতং বিমস্টেক আমে ইম্পু পনটাংলো বাংস কাচেতং আলং ক্ল্যাম্পারাসাই জাপেক জাহয় আপারাই পেন লাপুসন আসাই কেপাক্লেম কাংরি কাংক্রাং আহরমু কেরয় পন আরন রিয়া টাংকা কাপা চিলেং লাপেন সাইবার ক্রাইম আসনসন আহিন কেলাং লাপেন কাচিং ওয়াই পেডু পনপু কে অংডং টেকনোলজি লাপেন চকাম কাচারাপ আফান বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ মাতে বিমস্টেক কে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা লাপেন থাইল্যান্ড আফান কাপার লুপেন ইসি রিজনেল আহামফাং লাসো আহামফাং আকেমাং কে বেঙ্গল আতালুয়াকুং আরে ডেট মাতে আদুং কেডো আডেট আংবং চকাম লাপেন টেকনোলজি কাচারাপ আহিন জাকং কাপাং টাংপন বাংলাদেশ হেমরিত মিনিস্টার আলার নিনি কাচেতং আলং হামফাং পেন কংচুনাকে হয় মঞ্জুর মারসাদ চৌধুরী সি আদুলা রাতুম পেন আংচেতং দুনপু জুবিন কার কারং কাচেবই আলং আদাই কেদু পুয়া কয় কেবান অমৃত প্রভা মহন্ত সুপ্রিম কোর্ট আলং বেল পেন জকপন্ডে তা ফিপিনি আদাব হেমকাং সামপেন জকপন্টাংলো হাপলং হেমকাং সামপেন আদা পরফাই ট্রক রামিনি থং কেপ মালমসি আলং লিফান আহেমাসরাতুম ইংথুমার নিদামলো লাপেন সুরিহিনী রায়ঙ্কয়রা ট্রক ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন কাপাথু কাচিপাতি আলং পি ডব্লিউ এফ ওয়ার্ল্ড টোর পু আনং কেদু কেহাই বাংফু পি ভি সিন্ধু স্বাস্তিক সাইরাস রংকি রেড্ডি লাপেন সিরাক সেট্টি সি টিম ইন্ডিয়া আফান চেপারাই পনপু পেনাপ কাপাং চেং পঞ্জি বাংসো কাচিপাতি আলং সুয়ারলু সিঙ্গলস আলং সিদ্ধু সি পিয়ার্থে আলং নম্বর ইসি আংহয় কেদু কোরিয়া ডেমোক্রেটিক পেন সেইয়াং পেন পাঠুপু বিয়টা পানসি কাংতন দেখলো পূর্বাংথু

0: apa. Do, do, do.
1: Usuk ke pakan lu nolong abang ni salam lah jula. Labang so usuk ke pakan hut aladung ladung pu. Labang so alam teki huma bang ke halak so usuk pinso tamme arso tamme isiwet ma.
0: Isiwe. Mo la ke te preke la la so so noni alun pachi keng tek te dalo alam ke. Athe kosong lo la bihek aku ke semlo.
1: Kala.
0: Jetia oso te dung. পিয়ার যে পোয়ার যে লিটপো আলা সো হুচি কার্বিয়া তুমকে আজাব আলু সো ভালে হাং ডুঞ্জি বা পাংরি পাং ডঞ্জি পুষেতা আ অং সুপি পুষি ইতুমকে কে হক লা সো পসি নন লু নালং কে ইতুম কার্বি আর আজুতাং পেন পাচে কেং বা কে পাচক পেন সি ইতুম লুন নাং কক জি মাতি লাসি লু নালং বাংকে আ অং সুপি সি পাচে লাঙাম পো আ অং সুপি পাচে লাঙাম পো A onga tum pen, anke la apia po pa ching kipo la tum alonche dan sar pen si, kar bia jutang pen si, adama sar in tur po, ahem chevan po, ansi asumar du po, la ansi la ape po tum anke, asumar atum pen ki du, ke sang hem along, churong durong sang po he,
1: Kala.
0: Mane chuchot, duchot, asumar atum pen, juichot, lun tumoche thanchot. La son ansi la so so ne tuma pan mo a pi nang ki biji
1: nang
0: apa dolongi pula aning ki thesi la so arta hut la so alun ki lun le la so arta hut la so alun ki lun mo la so so thelo te ne tuma pan la son si nang ki dunang pareng meji po aning ki thesi la so alun mang ke ki lun lo
1: a hok lo la ba mo le mission a thon ke do lam lo la
0: se alun mang ke non ne পাচে কেং ও ঠেকে দেলো জল
1: কলাম কলাম আলো না বাং কি ঠেকে তুমি পাচে কেং হালা কি লুন ঠেকে তুমি পাচে কেং সামে আং দেং বাং কে লা পুসন হেলো
0: লালো
1: আতে তুম ফত থাকাম তুমি লাম মা
0: লাদাক থাক তুমি লাদাক লা কা পাকান লং নন এ লা স্কুল কে দুন মানে পিআর জে লি লি পান মানে লা আন আর টা হো দা বাং কে ইসি বেরলো সেটা মো লা থে দুং লো পুলোতে আচর আর লক চিরিমে আর টালো পুলোতে সোয়ালো পুলোতে আনিয়া সো ফাঁসি চেদো বেগ নাই পুমাতি কার্বি তুমকে আপসি বাঙাকে ফানে দুন পুসেতা লা সো হুন বাঙ্কে সোয়ালো পুলোতে আলু নলংকে আনিয়া সো ফাঁসি পুপু আনিয়া সো পেন লা আপে আপু আতুম বাং চিংকি পো কার্বি আর জুতাং পেনসি হালা আনিয়া আসু পো আলং আনিয়া হেম পাচি দুন পো আংকে হাডাক আনি আলো হে তুম ফান্তা চে থান চে পারে দুন পো নিতুম ফানা সন থলে নাং নাং নি নাং লহে দু মান্তা চিলা না দু নন চিলা হাও নু নন কেং সিলে দু দু নন রিসিলে দু দু নন নিং সো পন দু রি নিং রি পন লাসন চিপারি দুন পো লাসো আলাম রে
1: মে পিগলাম লুজি রো লা বাঙ্কে ইতু কে থাকাম নন বাং ইতুম থাকাম সাং ওসমর লা থিওক পেন নেঙ্কান ফো থ্রকান আরতা হুত কবি পিয়া লুন কুপসন চকে থাকদাম মা আপরাং সি বাঙ্কে মপয় নাং নি নে ইয়ে তাং লো ওসো মে কে পাজাং আলুন মতে লা তুয়া এ লুন লো লাপেন কে আদুন থো বাংকে লা উসো কা পাকা না লুন আলা দুং লা দুং পুরা থান লো লাপেন কে উসো কে বাই লুন পুটা দো লা উসো কে বাই লুন লং বাং এ কুপুসন লকে থাক দাম লাপেন কুপুসন লো আলু নলাম থে আতুম
0: আলু নলাম থে গলা পুসন লো কে বে লং মাকে লা সো সো যাই তা দু দেলো আংকে আপে লং সি রি লিং আ জালো রি হয় হয় লো মাটি লা পুদাম জি পুলতে লাতা নি তানাং দুঞ্জি আসন পো পুদাম পো পুলো তেন তানাং দুঞ্জি পুসি কেবে নাং হেম দু নয় নন নাং ফু হে হা রিপ পেন আফান হেন নাং ওয়ান পিপো পিরু নাং ওয়ান পিপো লা সোটা কিচু তা লুপ দু পিগলো কিচু হে কিচু তা মানে চু থেক সেলো মাতি আপো লা সো হেন পিরু নাং উপিপো আংকে নাং নন নাং মেক জাং নন নাং মেক প্রাং লোতে হেন কি উপ চুলং পো পিরু উপ চুলং পো লা সোন লজো তো নন কে নাং নাং মেক জাং ওই দে লাসন জো আপে মাং কি বেজি আলুন মাকে লাসন আলো

0: নরহে নাংলি তুম প্রফুল্ল ব্রহ্মা লাপেন আলাংলি রিসাংহ তুমেন কিলু আর্জুই লংকাংল বড় লুন বারিম গেরটকে পারজু গেল পানসি কাঙ্কল লাকে আকাশবাণী দীপু
1: कमाल ही हो गया।
2: क्या हो गया ऐसा?
1: सिलेंडर आने में देरी हो रही थी ना, देखो आज आ गया।
2: ये कमाल कैसे हो गया?
1: मैंने www.pgportal.gov.in पर जाकर अपनी कंप्लेंट को बोलकर दर्ज किया और देखो तुरंत एक्शन हुआ।
2: ये तो बहुत बढ़िया पोर्टल है।
1: 22 भारतीय भाषाओं में आप अपनी शिकायत दर्ज कराएं, अपनी समस्या का समाधान और प्राथमिकता का अनुभव पाएं, जैसे हमने पाया। सारी शिकायतों का समाधान सीपी ग्राम्स की समाधान दीदी।
0: আদন্থু রং রোবজা মে কংডে লংপেন বি কেপাং রেঙা সাই পুথাক কাসাং তেরং পি লাপেন হুদবং পি রসেনজা তি সুপি আতুমংবং চিহু চিপুত আর্জুক সিনা
3: পিনি নিলি তুম লাদাক বি কাচুপাং রেং কে থেক সেরাবাং ফি আলং আন নাং হুমরি ইকলো আলাংলি মেন লাগে কাসাং তিরাং পি লাপেন আলাংলি আরং লাগে হেডসিং তিসুয়া রং নি আপ্রাং সি কে নাংলি ফান সুরি সুরি আকার দম নাং পাজার ইগলো
4: কালো
3: তোতাং তি নি পিনি নিলি তুম বি কা চুপাং রেঙা পুথাকলে চেথান পন ইগলো নাং তাং তি নি আপ্রাং সি আলাম থে কে লাপু হেনলো নাংলি লাবাং সো বি কা চুপাং রেঙা সাই কমেন্ট টু পেন সি কে ক্লেম পাং চেং ইগলো নাংলি থান পাচি নি ইগজে মানি
4: এ নিংকান ক্রে ফর দুলু পাং রেং তাং
3: তাং তি নি নাংলি লাবাং সো বি কা চুপাং রেং কে চেং সি জন কোন পেন সি পাং চেং ইগলো নাংলি থান পাচি নি পন ইগজে মানি
4: কে পাংচেন সি কে বাং হেম আিসি আধি পাং রেং জন থম লাপেন পি থম পেন হালা এই জনবাং কে আপিসার পিসি কিছু আনল আসো ক্লোদা বি পুমাসে আপিসার পিসি আপি কে থে সি কে আনল হালা জন নিয়ে বাং কে আপি আনিমসু আতুম সি নি কে আন লাপেন সি আপি আপি গে থে বাং কে আসো নং যায় নং ক্লো পিলো আসো নং ক্লো পিলো জন থম

0: สีหลังปีนังยีหลังปีแดดปุโรตั้งแต่อันเสอนิเวลแต่อากแฮมกอกทุนังปออากอดาบลตเฮลสนักสักโลแคลมนังปอสมาร์ตมหันเซตามีอันเกดูเกทักตาเบียตุนตาอันนึงสัมจินปอหนึ่งอันตีดุกปออเมกยังตาบางดูมิเซนปอ
1: ลาคิดที่เบียตุมาพันอากาเปรกุปีนี้เกลานานังดูมันนี
0: ่กาเปรกเกลาคิบียก็เกลานาดูนังปออาชิตเจ้าเกลังปุโรตินันเนบิตุอับดจีนันเนอิงทันจดจีปุลหะอัสโซก็เกลานาอุนัย
1: อาสูพันเลกับเพร็กบางทีพันเลกับเพร็กสิลานาปนอีกนางเกดิน
0: อาสูพันกับเพร็กโลอาคิดที่ตุมันเลกิลานากับเพร็กโลฮัลล่าคิดที่
1: ตุมันเย่กุศลสิลานาปนโลลาเป็นอาคิบีตุมันเย่กุศลสิลานาปนโลนางลีคลาดักเป็นปัจจินอีกจีมันนี
0: ่สูอาพันเกกิลานามันเอบีตูนิ่งเครงอาเชบาริกาฮุดปุโรตเอบีตูไฮปีอาสูมาพันดานันเอตอกปะปะโอปุสตามีอายาสตามีบีตูปฏิปโออินทันดุกโกอาเซอาโซฟันตาบิซิเกลานานังปอฮาลาอาเคเทอารอยมาตาเนกิบิตาอาปีอาโซมาตุมฮันเนอารอยเบเลกอาเคเทยาตุมฮันเนอารอยเบเลกลาโซกาเวปุโลเตลาตารอยกาเปรกกาเปรกสกิบิลาปังเทรนังยีปังเทรปุโลตังเตเอ็งเคนิลิตาซับโออาเครับโดปุลาบีอาลูกอตเปนสตามีนิลิโซมาเรงดุนปอเออาปีอาริตาลองปออาซาบาสุกิชูอาครอสตาลองปอลาซีลานาอุนังยี
1: La bia jon bhek mate jing thok det pen cho jor me an ning kan kon si nang ji ni nang li klar dak pen radio kar jorat phan than ek ji mani
0: la ke a sing thok det pen ke ki me sen abi pulote nang che klu jon trok pen ta cho jor talong thi dung ji pen a ko la pini mar ki atuma abang ke la ke ning kan si ma ane pita che klu jon kep jon sir kep an pas ta thi thi he laCheklo yon tike bike achiti jogi. Cheklo yon par tike bike achiti jogi laki. Nasi kuan ma ili kilana, kuan ma kilang, laan si bida ke mi.
1: Ili bipan kuan si pangthir ma kilana ma laan si bida ke thepon ba kileng pon diti ma.
0: Alang lo. Kuan ma kilana pon, kilan ma kilang, kuan ma kanghon, laan si bida mi sendi.
1: Kileng busa mi thepon nong buke dini.
0: Alang lo.
1: के चो मते आ न मुखाता कि थे कि बि पिने आ कपरे कपरे सि पिनांग मनी
0: ला बांके दिला आ न चोवे थे अनु थे दि हाला आ बि तो मंसी हाला चो थे थे तुम कांग कांग अंगजो अकांग दुक सि ला आ सोमार बि मुचर तुम के चोपो हाला आ के थे तुम मंके हाला के अकांग तांग त चो बाप तिता आ सोमार तुम के आ चो थे उइ देर पर अकांग दुक सि चुदुनी बि तुम के हेदि ला एरोंLa ana dim loplo sitachok ma kokdong sitami. Sitami la e rong a ting pichu lo pure chuet e. La ke e bia tungke ane si son paro chulong a tike bia tungke apong krangkri. E son vet ki piven si la tungke chipangkrangi puya ke chipangkrangi te le tungke. Son paro chulong na e son paro abab chulong na e. E son epak a son epak la son sike chuk mbike.
1: Nang li hema bike lopun ma mati nang li ke kokdong titi lo.
0: Nili ke la sona jatuh. Barikha hur khiti bati hur pulute koklap ji. Koklap po, sitami aku khiti ki julo chupandam sitami ajar khiti ta wilo chuchilo pulutang te halo suhur bangke lupung po. Cikluyon thom ke lupung po.La kiti hun bangke sop kok at aniwang lo la ke terek woi po anisi batay thom atom anisi batay silang pipo batay thom thom terek poAn penke aniwi hem cewan po lapuan velo. Nili kelana ke itami abi. Ko an ma ke pangthir thek, ko an ma kelana thek, la an lo bita ke mi po.
1: Nte la biya mokha ke khai mate aso ka ching thok. Komen tu tu mate pine apor ason do mani nang li than jima.
0: La aso ka ching thok ji pulo te hala achulang si ni tume kelang po. Aso ching thok pulo jo. Pulo te hala achulang at tume di kang upo. Kang upo la ke prabjin po. Aso ching thok ji prabjin po.Ma hopta ma ni thom ma ni pli la song bong pan ke a su ching thok po po si ni tung ke ki lang la.
1: Nang ti ni nang li bi ka chupang ring along ha a ok ke ring no ma te kupine ke so thek bon no ik ma.
0: A hot pen a ong o ring no a hu do po si tami halan gomen along a mitiniri along a dewai nam dam po ke nam dam hot ke nam dam po halada ke su ki ju nang thanun po la so pen si ki pi.Pena hot pen pulo tang te pini akeng so et ma son pini son a ok ring nu pimat lo pulo tang te a doktor tong si hang po la si biji nyang pipo.

লাকে আকাশবাণী ডিপু আদন্থ পিনিয়া সারলামথে আর জুথা এরং আতেং তেং তানতিলি পাংদেং মাতে আহাবার্টিন সি কাপ্রেক লাম থেকে মান তানতিলি আথে আমু আংবং মাতে আদাক তিনতা আংদেং দোক সনসি মনির আতুমাংবং তা আহাবার লাপেন আলং তিন মাতে আরং প্রেক লুতে আরন আজুতাং তা আসাপ আসুপকে আকে প্রেক দৌ পালাম থে লাসে সার পালাম থে ল এরং আতেং তেং তানতিলি পাংদেং মতে আহাবার টিন সি কাপ্রেক পিনিয়া সারলাম থেকে লাপন ফেললাম।

লাকে আকাশবাণী ডিফু আদন্থু কার্বি লুণবারিম আর জুয়েকসেনা শরৎ বেলা পেন ধন সিং তেরো না তুমপেন আদামাসার কাপাংরি আংডেং আলুন আর জুয়েকসেনা

কি ইসি ঠেদুং ইলিতুম আনেচরা ফান কানহক থেপি লবং সোয়ালং মুনিরাতুম আপ্রাণ কেদাম নাং হেম রিট কানহক লাপেন ইলিতুমা বর্মনা ফান্তামি কানহক থেপি কোসনমা পুতাংতে চিকলি থেপু লঙ্কিথে মাতে লং কংলুম তোমন লংনু লংলি কংরাই লাপুসন কিসুং চেতং পেন কানহক আংরিং থেপি কেচেং সি ইলিতুম চেথান্তাম ইকসিনাং লঙ্কিথে আপুথাক রুবে জংলেট আজক লঙ্কিলি আজুর কেতান লঙ্কিলি আদং মাতে আহো অর কেমি মেয়াজক পেন্তা চেমান থে লঙ্কিথে পেন পেনাং আন হেমরিত হেমকম লাপেন বারি বিথুং হান সক টোয়ার কংলুম হেম লংথেপি কেপন লাপুসন থেকপনলংজি লংরয়াকুং কেদোয়াতুম রুবে কেজাং আপর লাপুসন হুরকে কেদো কাফেরে মেমে দো কাচেরে কেনাং সত আদুন্থু চিকলি কেবাং আপুথাক চিকলি নাংকাহিযুক লাবাংসো চিকলি নাংকে হিযুক পেন হেম কংতো ইমাতে বিল্ডিং সাহেম

lum hem lang thepi ke pon la pusun thek pon long ji lang roya kung ke do atum ruwe ke jang apor la pusun hu ke ke do ka phere mi me do kachere ke nang sot adun thu chikli ke bang aputhak chikli nang kahi juk la bang so chikli nang ke hi juk pen hem kang to i mate building sa hem la pusun ka no ho mate nang kiru la pusun do ji towar dondelon la pen prekcham klembom asai hemalong tami duji lasi ilitum la pusonagi sung pen chepajok ponji awar sai chini nangji anutin tami adunthu tomon langno mate tomon ge the la tami si thedung ka phere meme ason lo arwi ki the o ajok tomon ge jab ahir kang tang pen thengpi thengprang sai katiki ajo hemso kanohok duji lapen tami longle kang rai tami duji arwi tomon the ojok thengpi thengprang chinglok pen longle nangkang rai angring thepi adunthu lake drots latami isi thedung ki sunglo pirthe suminder adangalong kido kireng et atuma phan isi thedung ka siksak do pipot ma putangte langkawe kikreng dang ajok saikati ki hanke e atuma phan tami কানোহক থেপি লংকাবি কিখ্রেং দাং আজক কিজুন আলং সাইকাতিকি আফান তাইসি থেদুং কিসুংল পেনাং আন আরবি কাবি আজক পেন পিরথিয়ালং লপুসন কিসুংলে দোবের পুতাংতে ওলেং দুঞ্জি সুংপি পিপটমা পুতাংতে ন্যাচারাল ডিজাস্টার কিদো পেন ইলি তোমা ফান থেদুং কিসুং এওয়ান থে মুনিরা প্রাণ কেদাম পেন লোকাচারলিয়া হেম কানোহক লাপেন কিচো মুভে কিজুন মুভে পেন লাপেন কিসো কিউন এ লাপুসন কিসুং আহুট কাচেতং পন নাং পেন আজক কাসিক সাক থেপি কেদর ডে কে ফোফে পেন দাংল লাসি লাপুসন কিসুং পুবাং কে ইলিতুম জকপন পে পুয় ফিত সিতামে লাবাং সোয়া কিসুং পেন ইলিতুম পাং আর পন উন ইলিতুম চিসিক চেদাং পামে পেন সরকার মাতে আদুংরাই রংরুবাজো কেদো কেথে কেরিয়াতুম মাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আলং লিতুম সিতামে ইসি থেদুং আসাই কেদেং পন্ডো লাপুসন কিসুং পেন কেপাজক পঞ্জিয়া ফান আলং লিয়াতুম বীরটা পাংদাক কিসুং কে ফোয়াতুম আফান কেপাজক পন লাপেন আলোমাপর আফান তামে কেদোয়াদিম কিসিক পন্ডো লাপেন তামে কিচু কিজুন আসন লাপেন কেনাং জিয়াসন আন পিপাজির পন্ডো লাপেন তামে ইলিতুম মেনা জুংজুং সিতামে লাপুসন তং সেকট পেন চিনি মাতে চিসিক পন কেনাং সট কেনাং জিয়াসন আন চিসিক পট এটসি কেমে ইলি তোমা ফান কেথানা তেং পেনসি চিসিক চেদাং পন এটসি কেমে আথেমা লাং থিপি তোমন লাং নো লাপুসন কেবাং মাতে নাংলিয়া পর পুথেক থে লাসি কাচিসিক মেকয়সি কেমে আথেমা কেদাম তাঙা পর লাপেন কিসুং লাকে ইলি তুম কাদু কাবে তামে থেক প্রংল আজো জিরলো নারলো পুপে কাফেরে মেমে মাতে আকিসুং তামে চেতং পোনাং ককটিটি কেদাম তাঙা পর হুতা পেনাং আনাতুম আহে মারিত তামে চেদোলংলে লাপেন পেনাং আনাতুম তামে আপ্রাণ তামে দামনাংল লাসি লাপুসন পর হুত এফান কাচিসিক চেদাং আফান আকিনাং সট লাপুসন কাচিসিক চেদাং জিয়াফান বতরা পুথাক মেন্টুসি আরওয়ে জাং জিমা তোমন থে জিমা লাবাং সো পুথাক থানপন কেনাং সট লাপেন রাত কচারি মাতে ক্লেমবাং আতুম বীরটা পাংদাক পন আতেং পেন ইলিতুম তামে আরন আতেং পেন ক্রয় পনাং জি লাপেন লো কচারলি আহে মলং সিতামে লাপুসন পুথাক বীরটা পাংদাক পন কেনাং সট কোসন সি কিসুং আহুত চেপাজক দুঞ্জিমা লাপেন ক্লেম পনাং জিমা কেনাং সট আসন আন কাচিসিক মিকয়সি এফান থান পাচিনি পাংদাক পন কেনাং সট আথেমা লাপুসন কেথেক কচিনি পেন মো সিতামে চেরাপ চিতো সিতামে জয়কে পেন লাপেন মেনা জুংজুং সিতামে কিসুং পেন চেপাজক পন থেক পো লাপেন তামে ইলিতুম আবর্মন ফান কাচেরাই কম পন লাতা ইসি কেনাং সট নাইল ইলিতুম থেংপি থেংপ্রাং কেচর মাতে কিপি এরাজক পেন লংলি কাং রাই লাপুসন সিতামে দোপন কগজি থেংপি থেংপ্রাং কে পান এরাজক লংলি কাং দুক মাতে লাং বিয়াজু সিতামে কাং রায় কানোহক থেপি জি আথেমা
thengpi thengprang longli.

নহে নং তুম ববি আলমার জানা লং পেন মন্নাদে লাপেন শৈলেন্দ্র সিং হাটুমে কিলো আর্জুই লং টাকল আদু বাদল আলমার জানা লং পেন সোনু নিগম লাপেন কবিতা কৃষ্ণমূর্তি হাটুমেন কিলো আর্জুক সেনা আলু নালাম থেকে না মিলো লবাং সরুন কাবন না বাং আন্নু মালিক

হিন্দি লমার জানালুন কেরট কে পার জোজা মেকিং ডেংলং পেন কে জুৎসি তেরে নামা লমার জানালুং পেন সুখবেন্দর সিং বেন কিলুন আর জুক্স নামা লুন লাম থেলা কে লগন লগি তোরাংটে আর জুক্স নাম লবং সোলুন।

হিন্দি লামার জানালুন কে রোডকে পড়ু জামে কেলা পানসি কাংটো নিলো লাকে আকাশবাণী ডিপু জামে কার্যলম পমলাকে এফ এম বেনপেন ফারু সিরাত বরসের কে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপেন স্তামে নালাই তুম আকাশবাণী ডিপু জামে আর জুইলংজি নন স্টুডিও ঘুরে পর পরফাই ট্রগ্রামে প্লিকেরা ফপ্লেং ই ডক ডকলো পরফাই ট্রগ্রামে প্লিকেরা ফপ্লেং লতে গুয়াহাটি ব্যাংক বজেটে আকাশ সামিসা লাম্পেন সন্ধ্যার আঞ্চলিক বাতরি আর জুইলংপু

নহে নালুটুম জুবিন কার্পেন কিলু আর জুই লং তানল আদন্থু বেস্ট অফ নিকুন জলতা মহন্ত অ্যালবাম লং পেন নিকুন জলতা মহন্ত খগেন ফুগন লাপে রনিমা দেবী জুবিন কিলুন আর জুগ সিনাম আলু নালাম থেকে তাকরি ঘরাদি ঘরর

ও ধাননি পথারত ধানে দাই আসিলি হাতত লৈ একুখন কাঁচি তই মরম দিয়ে যাবি আমাকৈ আইজনী কঁকাল ভাঙি ভাঙি নাচি ঘৰ মাই ঘূৰি ঘূৰি ঘূৰি নাচি।

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্চ অ্যাপ ডাউনলোড করক।
1: আদন্তু কারবিদের লুড়ি চিহনালুন আর জুয়েকসেনা দিলীপ কথার কাবান রফারপি মিন্দার ফাংচুল আপেন আলাংলি রিসাং হতবেন কিলুন আর জুয়েকসেনা আলু নালাম থেলেকে পিনি নাংলি তুম দা কেবাং লাবাং সরুন কাবন দাবাং বিদ্যা সিং রংপি

আলন্ধু দিভু মঞ্জা কার্বি জুতং হাবার মাই তুপেন কেলুন আর জুয়েক সেনাং আলন্দ লাম থেকে পিনি চেসং লোনাং পিনপো নকবে দোয়ান।

কার্বি দেলুরি চিংনা লুন কেরত কে পারজু জামে গাং ডেং লং পেন কি জুৎসি চন্দ্রকান্ত তেরাং পান কিলুন আর জুক সিনা আলো নালাম থেলকে রি পাজাব পাজাব লবাং সালুন কাবন দা বাং চন্দ্রকান্ত তেরাং।

0: ning bang pibom lapen jong si mane chipa klang hi sose det abang do pusita me arta jong si thongke pen na ke ong dung lo pulote nang litum dak difu cancer center long screening han sita me ake joy pen nang chilang phan awar sai mi sendu lapu hen lo
1: churu lo doctor nang li than pachini thege pon lapen si pini breast cancer pu thak chhu chhu put kang ton ponik lo cardo
0: cardo
2: Laporampor nanglitum Doctor Sergili Tisopi Lapen Sengan Kimi Inkipi atomong bong Jehuji put Arju long tanglo. Adon tu Langpen Kachalong Akeso Mate Waterborne Diseases Aputak Doctor Jennifer Rongparpi Penketan Pon Lam Jer Arju Senang
3: Aprangsi Kadokavi Atumapan Kardom Nili Kaning Jiji Ke আদন তিন আফান ইসি কেনাং সত আলাম জাসেমেট কে আরবি কিজাং আবতর আহুত লাকে লাং পেন কাচলং আকিসো ইংলিশ আলাম পেন পুদামলোতে ওয়াটারবর্ন ডিজিজেস ইলি তুম চিনি একায়াং বং কেরিং জি আফান লাং কে কেনাং সত থেপিক বন সেতা লাসু আলাং আজং সি ইংথির ঠে পুলোতে কেসো চলং জি লাপেন তান অং তে এপ্রাণ সি কেদামজি আসাম আংকাং আরলো জাসমেত কে কার্বি আংলং আলং বার্লা আরবি কেজাং আহুত বুসিক আছি ক্লো পেন চিটি আছি ক্লো আন লাকি জুন টু সেপ্টেম্বর লাং পেন কাছলং আকিসো আফাই বাত পিক পিক ইন্ডিয়া আডেট আরলো লাং পেন কাছলং আকিসো কেথমরা টকবর ট্রক্সি আক্রোর লাকে থ্রি 0.7 ক্রোর আমুনিত আফাই লাসো আকেসো লং লাপেন লাসো আকেসো সুরি সুরি আমুনিত আতুমা প্রাণ দামনাং জাসেমেত কে আর্তা নিংকান ফো পেন কিজুম আওসোমার আতুম আসাম আর লো লক্তা বার্লা আরবি কিজাং আহুত ডায়রিয়া মাতে পকেদাম টাইফয়েড কলেরা লাপেন হেপাটাইটিস এ লাপেন ই আকেসো কাছলং আতুম দো ও লাং কেথে আহুত কাসা উর আহরমু কি জুন আলাং পেন ছিংবুই লংলোতে কেসো কাছলং আফাই বাত পিক পিক কার্বি আংলং ইংলং আজো রং কেসেং হেলোউইং উইং আদিম কে কি জুন আলাং কেলং কে সুংখ্রুং কেদাম তাং পেনাং আন আনিংকান আংবং ইলিতুম আ ডিস্ট্রিক আরলো জাপানিজ এনকেফেলাইটিস আকেসো লাপেন মালেরিয়া আকেসো কাছলং আফাই বাত পিক আনলো লাচতাকালি ডায়রিয়া লাপেন জন্ডিস আকেসোতা কাংথির থে আলাংকি জুন আজয় নিল কাংথির থে আলাংকি জুন পেন কেফো মেমে নাই আতুমকে আর্তা নিংকান ফো পেন কিজুম আওসোমার আতুম ডায়রিয়া জয়নি আবাং আরলো কেদো নাংঝি আলাং পেনাং দাম্পো আকে সার আতুম চলং লক তে কেমেজি আফান আপর নাং পিকজি আরেং আং সেসে আসার পি মার আতুম আসার পি লাপেন আপো কালো কেদো আও সো বাংহিনী আফানতা ফেরে মেমেলো আজির ডিংক্লুই পেন কায়া মাত আকে সো কাছলং আতুম বিসার আলাম ডায়াবেটিস লাপেন লিভার আকে সো লাং কেথে পেন কে ফোনাং আতুম কিজুন আলাং কাবি আজয়নে লাংপেন কাছলং আকি সো চলং লোতে এবাং কুপি ল কে মানপ ভিব্রিও কলেরা কালিতে ই কলাই আ ব্যাকটেরিয়া পেন নিতুম ডায়রিয়া মাতে এপক কেদাম লংপ লাসো কে সো কে এফেক আলংসি উন্দামজি আনকে এবাং আরলো কেদো নাংজি আলাং পানাহক প সালমোনেলা টাইফয়েডটা লাসঞ্জাত ল ব্যাকটেরিয়া ল লাসো আ ব্যাকটেরিয়ালে লাং পেন ছিংবুইলোতে টাইফয়েড আকে সো লংপ আনকে ইফু সোপ হেপাটাইটিস এ লাপেন ই আকে সোতা চলং লক তে লিভার হেংনোপ আনকে জন্ডিস লংপ কাফেরি মেমে নাই আলাম কে লাপু হেল এবাং আলং কেদো নাংজি আলাং নাহকপ এবাং আরলো কেদো চেথে আপি মাতিন তুম অর্গেনস পানাহকপ লাপেন কেসো আপি পেন কাছেসং আজাকং পাংডুকওয়কপো লাং পেন কাছলং আকে সো আংথেক কে প্রেকজাম তাথেক সেতা কাচেরি নাংজি লাপেন চেরক তক নাংজি কে

0: দুদুন আপদ চুরুল প্রাণময় মেসেন পেন দমে থাকমে
1: লপনপর নংলিটুম অক প্রাণ জামে গাংডেং লংপেন লং পেন কাচলং কে সুপুথা ডক্টর জেনিফার রংফর পিপেন কে থানপ লামজে আর জুই লংটাং ল লাকে আকাশবাণী ডিপু আদুন্থু ইংলিশ আলুন আর জুই সিনা এডাম ইয়ং পেন কিলুন আর জুই সিনা আলুন আলাম থেলাকে ফায়ার প্রাইস টোটাংতে আর জুই সিনা লবং সোলন

আলুন্ঠু জর্জ মাইকেল আপেন এলটন জন অটোমেন কিলুন আর জুয়েক সিনাং আলুন দলাম থেকে দোন লেট দ্য সান গো ডাউন অন মি।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামাসারার নি মাহাঙ্গে থেক বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বেরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু আদন্থু লামান জাকা পড়িয়ে যা মেঘ আংদেং লংপেন ইং কুম কেপ জগ আন আংলং আলং কিপু আলাম হানচা আর জুয়েক সেনা লাবাং সো আলাম হানচা কেটক বাং চন্দ্র সিংক্রু লামহানচা কাপড়িয়ে বাং স্যামসন ইংটি লাপেন লামহানচা কেপাচুনা বাং প্রদীপ রংফার কাছেপারজান তুম লাকে কাবান রংফারপি সারলং ইংটি রুবন ইংলেংপি বাসাপি বেপি সনসিং ইংটি হাবেরাম ইংটি প্রেম তকবি দোলোইম রংপি সারলং কি তেরন তুলসী ইংটি পি মিজি পি বেপি আনিমা তকবি পি লাপেন সিমুরা ইংলিংপি লবংসু ইংকুং ক্যাপ জোগান আংলং আলামহানচা আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন কেরট কে পাচিতাকছে আলামহানচা ইংল তাংতে আর্যুক সিনা

0: nang pinu along sai jerap dun chotnon
1: pua pinu kungri amethang ta college along kacharli tang la silong kiri college kacharli pa mejia phansi kaiketa kethan ke pare ahoga hak longkiria pinu chingki meu ing thik jot longkiria phan kaita aninge pathe alam loksi ke than than ahurada college ka wearni si longkiria phan hemkom hemrai ason son ahan athe sire kaparche quarter chot pusita dotik anke methang hemason si chemathana po ke do ke thaga lonchi pinai pusi kai keta kapin khat khat nonan ke longkiri college ka charli dun chikloyon phobak dota hai po lasi penang anajir potha chelong dun lo laswang bong pen sarkiri miji langming asota tumpen chetong si jirpo chikam dun lo latum ka dok kaveta karkok tarabasa pholoni malom ari society lasi latum ka pajir po thek ta hai po college along ason tin na sayang dengalong ta ke claim kai keta cherabra pet titilo hichi le juidam posita kaita chekakke ahut pena hut longkiri ke dodun apunu a hemalong ta juidam lo te bokte raya sor posi lumjong ta latuma phan ing hono athe lumjong ke aniang thin mesenaba longkiri college ka charli dun ninkani si plengji dok dok lo alanga charli amoke puan ka hino doi kali alanga jir po mara tum pen mute alanga bang ma sap meche lasi ajir po mara tum ta longkiri e phan ninka che the lasi longkiri ta ajir po tum pen rong rup arlu alam ka che than than sentar phulinia hi thialong hor ke jor la pen hi thialong হর কিজুন কংরি কংক্রাং পেন কাছে লাংদুন কাথে রাগ মেমে আলাম হে হুইতা চিথান থান আঠে লাতুম কাডো কাবেতা সেন্টার ফুলুনিয়া হিথিয়া দুঙারাই আসর সাই দে সারকিরি কে হেমবংলং তেরাং হেম আউসু মিজি কে চাপং বে হেম আউসু লাংমিং পেনা সত কে ফুলুনিয়া হিথিয়া দুং কুর্ণা বে লাপেন বিথে পিক্রো হেম পেন হানসে হেম আউসু লাসি লাতুম লাহাই আলাম কাছে থান থান পুয়ান আর ডি কাছে পিল তাহাই আথে আলাং তুমতা আহুরা দাগ হিথি দুনলতে লাহাই অরা দূর ঠেকলং ইনুট বাহিনী চৎকালিসি কে অং দুং তুমকে হিথিয়ার নিল পোলতে হর কাংরি ক্রেপ ক্রেপ থুর থুর আসমার আতুম লো পচারলি দুনলনে পচারলি দুন দেলনে কামাথা দুন সুংক্রুং বিনম পুয়ান পিন কে কুপুসি কে লাংমে পোমা পুসি চেথান চিমুম রিনতিল পুসন চিংকি চেথান ব মাহুত কলেজ অলং লুন কানালাম তা আলাম জিরবাং চিৎসি লংকিরি এবং আজির প তুমফান পুলো
2: কলেজ অলং লুন কানামলি নাংলে দাপু ইতুমতা পিনে পিনা এসন বাক পাকলাং দুনাং মা
3: হিনুনি ক ইতুমতা পিনে এসন বাক পাকলাং দুনাং
4: কুপিল পাকলাং দুন পুকে মুকে কেং ফু ক্লেম লাও পলো ক
2: পুগালিল মো পেন ইতুমকা চেথান ব মালাম লালে ইংকুং সি আলাম কানলে পাকলাং দুনং নয়
1: লংকিরি এবং পুথত থাক দুন লো
2: লাই তুম বাং ফ্লিয়ান থা চপ আলাম কান কে নে তক লাংলাং পো নাং তুমজং সি নাং সিক্রয় দুন পোলোতে পিনি আমার নে কে তক পাংছিং ফিটবো ন নি নি নি থম আফিলোতে চালি ফিটলো না কিথি রুয়ে পড়ো লাংঘে
1: লংকিরি গা পিন খারা তেংসি চেক্রয় রিনতিলো নি নি আফি লংকিরি তুম চেতংসি লামকান গাছারলি জিয়া ফান চিংবাইল কাচিংবাই আতেং পেন কাছে পারজান জিয়া ফান্তা চেপেগলু সেন্টার ফুলুনিয়াহা ওয়ারমালম হিথিয়লং হর কিজুন পেন আখিয়া দাঁত কাছে পানা হক সাই কাতি কি কে কাশেলেরা পুথাকসি লংকিরি কে লামকান বন্ডালো লংকিরিয়া মিথাংকে হর কিজুন কিলু কাছিং কিনোসি চে পারজান পো সারকিরি মিজিলা পেন লংমিং তুমা ফান্তা কাছে পারজান নাং জিয়া দেং পেগলো পুসন সি নিনি নি থমাং বং কাচারলি চেপাথে।

0: hithi roya phi apor nang chok si dipu college ningkane sek lunkana sayang dengani nang lelo ada por phai sir kep malom pen college along ga charlie ari so e jang tum che tong rin ti si lunkana malina phan kenang sot ason kenang ji analam chingwai rin tilo komar mat si kache pati dunjima amen ke thapji a phanta chisik rin tilo longkiri a tumta jirpo bangpli college along pali dunsi union body cultural secretary a phan chetong lamsi lamkane paklang dunji a phan amen che thap dunlo alam kan amen ke horjun thekpo pusi irlo ke tok lapen ke thana bang ke longkiri a methang amen si chibilo penang anari so yang tum chetong rintilo komarne tum ke lun cheto penang ana tum ke lun ki lun ke kan pusonsi penang ana men che thavrin tilo ani nain samong risoi jangatum kachetong ong ong ong lo union budi atum ke kilun ke kana hong jai kasonse kapamat do de sangse lo aphi ong kacharli risoi jangatum nang chingrum ong ong tanglo ihin toy toy ihin toy toy pusona porohut komane inura bangke ase ke thepen taramlo
1: arjui tha চার্লি রব রব জেরপো জেরপিয়তুম ননমালম সোপেন আফিলোতে লুতুনা জোয়া সাই আং ডেং চেং ইকপো লাসিনাংলিতুম কাদো কাবে দো জামদাম জামজেরা মেথ্যাং মেথ্যাং আং হয় ক্যাংনি জিয়া ফান চুনিং রি ইকলো
0: পুয়াশে কে থে পেন কে তারামাসি আর জুলংসি লংকিরিয়ে তুমতা পাথে বকলুনসি চংনি দন রিনতিল পুঠত তারাম থুলো
1: লাপেন সায়াং দেং ক্লার এট পেন পাছুন পন পে মে জিয়া ফান নাকা চেরাপ চে তুদুন জিয়া ফান চুনিং রিপাদি ক্রিমলো
0: লংকিরি তুমতা কাচি সি কাছে দাং জিয়া ফান হং জায় আসির কুট মাতে গ্রিন রুম আর লুলু দামসি মেথাং মেথাং কাছে পার জান নাং জিয়া তেং পেন চিপিন দেং দাম রেন তিলো পুকা ডো কাবে তুমকে কাছে পাতি দুন জিয়া তুমতা কাচি সি কাছে দাং চন প্রো চন জামলো মালম সফি কলেজ আ প্রিন্সিপাল পেন চেংলক থান বাং তুমতা কাচারলিয়ারি সুই জাং তুম কাচো ফা তেং পেন নাংচে তং দুন রিনতি সি মান পেং হয় পাচং নিদাম রিনতিল কাদো কাবে কেবাং নাংজি আনা তুম চেতং রিনতি সি সায়াং দেং কে চেং পঞ্জি আফান চিসিক পন রিনতিল কে চেং সি কে লুতুনাজো কাংপু বাংস লুতুনাজো কাংপু জি আফান কলেজ আ প্রিন্সিপাল আফান সি হং যায় লং আনা সে কে থি পেন কে চার্লি আরি সই জাং তুম আং বং পেন কে জালি না বাং চকুর চতারাম পনলো প্রিন্সিপাল বাং তা আমেন কে তারাম আেং পেন হং যায় লং আন পালি দামলো মালম সফি লতুন মালিন কাং পুয়ালাম থে কে থান নাং পাং চেংলো
2: কাডম পিনিং বে কাচারলি আরি সই জাং তুম হিন পেন কবর ইপন নিংকানি সে লুতুনা জলং চেতং রাপেট নিলি জিরপু জিরপি থানবাং তুমদো আন লাপেন নিলি কাছিং হন থেকটিক লু কাচারলি আফানপুরা বাংস কলেজ এলং কেবাং কাচারলি আরি সই জাং দো আন কলেজ হিন পেন জুতাং কাডম পাজিরিগল নাংতুম কাদু কবে লু কাচারলি আরি সই জাং তুমান্তা চিনিলু পীরথে চেচার দু নাইজি পুরোতাংতে চার্লি বেগ নাইজি লু কাচারলি কে পীরথে আমেগলু চম পেন গেলু দুন চট আমেক পেন কে পেরথে দাং চেচার দুন্দে লাসি নাং তুম কা দো কবিতা লো কে থেক নাইজি আফান আর ডি চিপিসি কাচারলি হুং নাইজি লো চার্লি ব মহুৎসি জুতাং জুবাত নিম রকম মিথাং মিথাং আখে লামেট লামচংটা চার্লি পন নাংপো লুন তুমো পুরম পুঠি চিথেক বেক নাইজি লাসি বাংস কলেজ আলং পেন আসন তিন আমতা চার্লি পনরা মিথাং মিথাং আরং রূপ আরলো মিথাং আখে জুতাং জুবাত লামেট লামচংটা ইংথুর পনাংপো লাপেন চার্লি পনাংপো কিজুসি নাংতুম কা দো কবে ফান্তা আহির জুমি লাপেন কারদম পাজিরসি পিনিং বি লুতুনা জু নীল হিন পেন ইংপু পনলো কারডম

0: principal lo tuna jo ingpu pon det a phi kacharli ariso yang tuma hin pen lunche to parju pon si lun kanang deng cheng pon lo komar ne tumke lun lun lo komar ne tumke ke kansi paklang lo penang ana por a phi longkiri tum amenta aseke the pen nang taram lo
1: nonili tuma theng no longkiri pen ke japon karbi alam kan horjun thekbo paklang ponpo
0: kachuning ria teng pen longkiri tuma lamkan kapaklang jia phan chisi che dang rin tilo puke lang duna tumta komar ne tumke ke kansi ke langkang tum lapen komar ne tumke lun si karju kang tum inur bahini tumke che than palom solo
2: lamkan alar ke kansi paklang rang jia porlo ke kansi ke langkang tung ne ke
3: oi ti oi
0: lamkan alar ke kansi paklang nang jia porlo pu puthor inut bahini tumke lamkan ke langjia phansi kachong hong tumta dulo lapen ningjelo
4: alam khana mena teng pulote lang misen jibon ko
0: pusi ke lang duna tum kache than sailo lapu principal lapen than bang tumta lamkan ke lang dun jia phan chong hong ding dang lo
1: lasi ake hai longkiri lapen ajir po atum lamkan ka piklang pon jia phan chuning ri iglo
0: মালম সফিকে লামকা নাংকু নাংপাং চেংলো মিজিয়া বাংসি নাং চেকলাং পাপ্রাংলো লুন নাং লুন বমসি ওয়াং বমলো
5: হরজুন থেকব হরজুন থেকব বীর বীর বর্বচুং ক্রেং মারজে লাকে হরজুন আর লেক হরজুন জেলো পুকে বুব আর নিসি বং বাদব বাই বই হরজুন থেকব
0: পুকেলাং দুনা তুমকে কাহিরিং দুন আর রিচার্ড দেব দুন সি ইংরেং প্রপ্রাপ আন পিনল মালম সফিকে লঙ্কিরিতা থুর থুর ক্রেপ ক্রেপ সি নাং চেকলাংলো লঙ্কিরি কে হর কিজুনা মনিত সি কাজে পারজান হরজুন থেকপো পালুন আর জুলং সি লঙ্কিরি কে আনিং সুকাং আসানসি চে পারজান লো লাপেন পুলো
6: হরজুন থেকপো পোহা ওই কুমার লো না হরজুন থেকপো পালুন গিলুন না কারবি গালি পোহে
5: নেজি গিলুন নেতা কারবি কুপে পালো জুনু দাগমা
6: জুনু দাগ চটকালি লাগে পুকেটা লাগে কারবি ফান্সি কাপিন রেমলো চিনিলো কারবি আসো কারবা আসো গে হলে জুন যে পুলোতে কপি লকে জুন পো কাখির তং জুন পো মা
5: লাপু গালি একে হাই নাংলি নিং চিনা নে নীলি আহ কালুন সিকিলুন লু নীলি হরজুন নাং নে পুলে কি পু গালি সীতা হর কি জুন পেন এ অক এ প্রাণ চে ফালাং নু নাং নে ইলি তুম তা কামাথা কিরলা দু নাং পো হর আলার গাখিরলে জুনতে এ অক এ প্রাণ আফানকে কেমে নেই সি লংজি
6: কাখির কাখির কাখির কাখির গে আরকি দব হে কাখির গে বাঁকো না সুরুম সিগি জুন জুন কারবি আতুন গে কাখির জুন কেরতা চিনি লব
0: পুথত আসত বাঁ পাই নাংনিং লাং চোসি হং যায় লং নাং চেক লাং লো মিজি পেন লং কিরি এতুম লাম চে দান সাই আর লং সি আসত বাঁ তা আসি নাং চে পাদু দুন লো লা পেন পুলো
7: কমার আসুম সি থাক বেলে লাম গেছে দাম চাইল
0: পুষি আলামন্তা কেলাই সেট আনলো
6: ও নাম বসাই দু কনাত পেলমা হোক পিনি হেঠি দুন দে দান মা
7: দেন ঠিক সাই দু পিনি কে হিথিয়া লং চমাত খাং লং লি দিয়াল হর কাকুরু কা তুমকে ভাং পুকতে হ্যাঁ রং বাং রং তে রনাল হেমসি এসে থে কাছেরিম কাংলো
6: ও মাদনে গসাই দু নে দাচিনি নে এ তুমা ফান হরজন রই দাহো আলাং এ কালবি কালি দে থাক থা হা বাং কো না সো তুমা সন কাখির লে জুন নাং তাহো
7: কাখির পু হা কো কাখির লে পিসি চু হয় পো আরা কি লং লি লি লে কাবিয়া তুমকে হর জুন হেলো এচি থিলু হর পেনসি সনসুরি ইয়া জুতাং কপাচো ই মাথা ক্রাংসি kakhir pen ke jutang jubat pangri pangdon chuar kli chu phejo kleme ibu he ma kalima saidu
3: kalang kalang
0: pulongkiri lapen asor atum kachi ikling theklong si miji ke kachu thanji alam theta long thek thedel pusona porahut puthot lang minga pai lun nang lun kong lilo
8: Org.

0: আলোহাটি বুকে মাসার নু পৃথান অরানি সাপে
1: লঙ্কি বেনা সরাতুম ক্রেপ চিরিং চেরাংসি নিঙ্গেল
2: লাকে লাকে কুমারি লি পুষণ কারবি ফান কাপি রেমালো নাকিলুন নাটুম কারবি গালিমা
3: কালাং নেতা কারবিল কপিয়া পড়ল লহায়ালুন আর জুং তুম টিপ হে খেয়া ফান কে মেসে না ফানসি বাংলুন সে পোতুম তা লহায়ালুন কাবন দালু
1: পুসি হরারা কি পেন বেংবি বেংবাসি চেথাক দুনল
3: নাংলি তুম আরলেং কে সারা তুম জংসি হর কিজুন পারনি রং পুলতে নীলি তুম ওই কিমিয়া তুম কে কুপিসি কেলাং মেপ নীলি তুমা সন নাংলি তুমা হেমতা নাংলি সো নাংলি সুদজি নাংলি তুম আর নি হর আর কি পেন হেম এন এ রিড এন এ প্লন্তে নাংলি সুমার আতুমকে কাং তিং আতোয়ার সি দাম রং পো নাংলি সুমার আতুমা ফান চেমাথা থেলোমা
1: নন আনসি মিজিতা আসি চেপা দুদুন হাইলু
4: মো পেন আলাং ইনভেট আমার থাংনাথ আলাম তা চান দুন লং লেদেল লাসি পুলো আহক লো আলাং লি কেমাথা তা হর জুনচে দেট নাংজি পুলে কিপু কালি জুনজি পুসি তা চেরে চেন নাংজি
2: কাছেরে সি হর টাকা পানা হক হেদের লোকে এদুকে মুটা পাবো বে হর জুন পামে লাপেন জুন লাভ তিতি দিগ যাই দু
5: কালাং তেমা খো কাছেরে সি জুন ভের লোকে
4: পুসো না ফানলে নিতুং কিপু কালি জুনজি পুসিতা চেরে চট দুপু নাং তুমকে কি জুন পু আমার আর কি দং পেং দং পাংকে জুনাং নে
2: হর কি জুন পুলে আর কি লং লিতে আর কি গেছে পালং যে ফাঁসি হর গে কি জুন লব মা গালি মা সাইডু
5: কালাং তে মা কো সাইডু হর কি জুন পুলে আর কি লং লে সেট পুলোতে লাসি হর কি জুন থেক থে কাছিরে থেক থে আবাং লো
1: পুমিজি পেনলাং মিংকে আফু চেফুক দেল কপি কসনসি কেথানকে পারে পোমাপু পুকেলাং দু না তুমকে কাং নেক দুন আমেক খ্রিগে চেপা যাং আমেক চেপা কাং লাপ আতুমতা দুলো প্রিন্সিপাল লাপেন থানবাং আতুমতা কেলাং দুন পেনাং আনার ডি পিলো পুঠত মিজি আবাং থান থুলো
4: নীলি তুম ওই কিমি আতুমকে নাংলি তুম আকে সার আতুম আফানসি নিং নাং চে থেলো নাংলি তুম জংসি নীলি তুম আফান আর দি নাং পিদুন দি পুলোতে নীলি তুম ওই কিমি আতুম কুপিসি ক্লেম থে গেলা আনুতিন আপাই আপো আফানসি কাচিকি এপাই এপো আতুম জংসি নাং পারে নাং ফালেং দুন দে পুলোতে নীলি তুমকে সনসুরি আসাই তা ক্লেম থেক থে বাং আখাই নাং বাফ্রাং বোম তাংলো আসন তিন আমতা ইলি তুম কারবি আতুমকে কেপা ফিদুন ল নিলি তুম ওয়ে কিমি আতুমকে ক্লেম নাংজি পুসেতা নাংলি তুম ওয়ে বারেম আতুম আবিদি সরে আকে নাং সত জুতাং জুবা নিম রকম আমো সেতা নাংলি তুম সি নিলি তুম আফানকে নাংথা নাং পারে দুন নাং কবজি কালাংল ওয়ে কিমি আতুমতা ওয়ে বারেম আফানসি কাচিকি

0: নাংলি তুম উয়ে বারিম আর তুমজং সে হর কিজুন পানি রং ফুলতে নাংলি মেথাং আহেম পেন চেংলক কার্বি আখাই দ আন কে কেবাং জিলাং আপর আহতকে কেমাং হু কেমাং রাম পেন আনপার কুপিসি চেমান থেক জিলাং মা নন কে কাইতা না চে ফারলো লো সনসুরি আমতা কাছে পাতে আকাই পিনা নিলি তুম উয়ে কিমি আতুম আফা নাং পিন খাট নাং পিন লাল দু নন আনুতিন
1: লুন পেন কে কান কেলাং দু নাতুম আভান থান পাচি নিল
2: তু

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু আদন্থু লামেরা জামে কাংডেং লংপেন মেথাং কাবন দা আহিরজির আহিরজিরামেন লাকে নে দামিং তুং তে পিনলাং হিরজির কে টক পূজা থেক থে মান্টু নি আর এ তেং নি উন এপে পুলাবাং সো হিরজির কিহের পঞ্চে বাং রূপ সিং ইং টি
3: কালডাম নিলিমেন রূপ সিং টি নীলি রং লাংমিপি হিরজির রামেন কে তিন উন এ পাই কাং তিং লে আবি তে কাঠাং তা আবি পিরবি লং আবি পুয়ালাম কাং তিং কাঠাং আসন মালম সুয়েত আফান পুরা নাংলে আবি তে নিতা আবি পাই পিরবি লং নে নাং চিতুজি উন এ লা নে প্রেংদো আন কে কিতুজি আফান জাকং কে বয় কালাখা দামজি আফান নে কাজাদি পেপলেংজি লাপেন কিতুজি আফান পুরা জোপাংথাং নে কাজাদি পাই নাং প্রাণময় ইপি দেজি পুটা ইফান কাহন কেথে আজয়নি চিকলেন সিরকেপ রা নিকেপ আপল লিনি লিনথম আসেরা তেলুপ নাং অপ পালল আকিপি কাচিং হরওয়েল আলডি চেপার জাংতাং সি নাংকে পাসাম্পং ওয়েট নেফান কেপাদু পাই পুথত আরানি পিরথে বাংসি ছি ইলেল আহুত পেবান পেন কেতেলম পারল ইং চিল দেট মেনে পেন লাং ইং ইট দেট মেনে পু নাং নেফান চুলাং কেপাচু পেন লাং একেবেট নেফান কালানা লাহন লা পুয়ান পাই চিকলো জন কেপ আলতা নং প্লেংসি নাং নিরিজাক নদং পেন নেফান কেংকাম কাছেজল নেকেথান কাহন কেথে পেন নেয়ার উ ক্লক সি পাইপো পুঠা পুসি লামদক নিকেথান নাং সন্থত কাহন কেথে কে তিনেন এ পাই তিনেন এ পাই মানতুনে আর কি কাংরেং ক্রুং আসেনিং তা মানতুনে পেন আর কি পারুয়ে কেবান জিমাপু সিনিং নাং চলাংলাং কেজং থু ক্লোপ্রোপ্রো চট কেমান পিরবিয়া থাক পাচাম এ লালে কি উন পুটাক পুপে বারি আজো কে এ মিল জিরহুটা আপু আংকর চিপাদু চিপুর ই এ পিও পিপলি সারুমাইনুটা কেশক কাংজার দাম পাতালাং প্রে পাঙাবে নিহির জির আলাং রয় পেন কাপালি দুঞ্জি বুদুঞ্জং পাচেতক দামজি আফান কিজুত কেচেং কনাত পেন আলাং আতিউ কেবানতা মানতুনে পেন আর কিচ হিরজিল কেতক পাটজুত থেকথে নাংকেহাং আছে মানমাত কপিতং কি পুলনে নে আরজু লংপ্রি মেক বারলপ বারলপলে নে সরোদিং লাং লা নংসে আংতং মন্দির সো লং নাংদুন জীবন পু নিনু পাংদেন দুন উলাং নাং রিজাক পাজাব পাজাবলে লা কাতাপলি টেকাং হিং লালে নিফান নাংকা চহং পন নে নাংকি দুন নং ফিট কেং কেং নং কেদাম আলুটি সুদিং নং থেক দুন লং ফ্রি ফ্রি লং মেক পা সিরিপ দেট লোটে নং থেক থু লংলে দেট টিটি বাই নিসেং বিতা চেকাক থাং নাক নাক অং ইসি না তা চেতন তে ইনুত আফানলে লং দেতা চকচে ইনুত আফানলে লং দেতা চেতন তে

0: nang kele donji pu ahot tevin tevan ave det nang nipan sing nam koi kang chot ne dam tung te pin lang ne nang phit nang dun kri arta lang pu pen pai ning kan kre hini vet lang oi chale tum pen ke ju dol de pin lang ne te pu pen pai bida thek dang ji pura nang tum nipan kha nogang along ri roha pu arong ibidam kok po pen pai nang tum ke jok o po di esopita bida thek po puke bonta hi i huni kanti long si kedodam pu chichini ne det ichu de ji pu ne ma thadam de pin bida thek nang ji pu ansi chema thadam chot ta pini ke ifan bang arpum pen huni kanti itum ichu det ke hang aya pu ase ta hang pon avipin pu pen pai nang tum ke nang thek long le lo e mang hu prong po non ke
1: non he nang le tum rup sing ing ti pen me thang ka pon da hir jer ki hir pon ar jui long tang lo a don thu me thang ka son se hir jer bor sing ar han se pen ki hir pon a hir jer ar jui se nang আহের জেরামেন লাগে ফুরকিমো আহন জেং সার আমান লুমতা আচাক্রি নেরেন্ডি নেজিন নেকে চংমায় খেরবাং থেকতেলাং বোলাবাং সহির জির ঘের পন আর জুইসেনা
2: নীলহির জির আমেন ফুরকিমো আহন জেং হু মিং রং সোপি পেন আিলি কেবান আথার ওয়েজাং ভং নন এপির বি আরলো আন্তা আসাং একে পি দোবমলাং বংশ আথার ওয়েজাং ফং কেসারলো আজক আরবো ইঞ্জুই থাং ক্লোচো সীতা কিক্লোচো আরবো আলং কেংকাম কাছিজর চেরে মাসি আথেমা বংশ আরবো দোয়ান নীলো কিঠো রহুত ইফু ইফি আতুম আফান আবিনবু কিপিডুন আরবো লো পুতাং আমান আপেং পেন পংরুমরা আরং আকিং রিলে বুইদম থুসি মেজি বারলা আরুবে চামসি থুপো হর চেমানসি ধারবে জাংফং উলুতো দুপো আথে কেমেন দজো জং ফংতা কেমেন আমানিম আচার পেনতা চিনিপো আরবো কিমি চিং যকথু লোটে এফান্তা আবেনবু এপিথুপো লাভাকে সার আমান নিতুম পজাক বে আর্তা ফান সার সার আতুম খেয়াময় আরবুং পু নে ইর পিজুমে পনপে সেটা জিরজার কিনথাই আবুচয় সার আতুম আফান টাংডিং পেন জিরজার আতুমতা পংপে নংনুন ফ্লিং কিনথাই আতুমতা হাকির কেপ্লেং আসিটেং পংদাই আরচুং ফ্লেং মুজালান আংনুকে নুন কক সের লুতা লাং ফ্লেং চংমাইলে নাংচেং লুটে জিরজার কিনথাই আফাদেংকে রু থাইডুন চেজেং চেজেং পেমান মে নাং রম্বং রমফান রম্বেং সার সার হেনলো এচাপ পুথি আহঞ্জেং ওবে মি আফান কেথান কেপাকেং লংরি আথেং তম আতেং মেনা কেমান আক্লো প্লেং আদুং জেংখেং আরচুং প্লেং দা আলুদুন নাং চিংথৌর ফাদেং লুমতা আচাক্রি নিশো সরসলি লরি এথাক বর্মা পো বিনি পেন বারিথে সংসার কিরি থিপ নাংলো এসো পিরবি সি লিতা পিরবি আসুমসি মানলো লিতা লুমতা আচাক্রি চু পিরবি কংদুক আরানি ইরু কাসেন আবিদি সনসে রংরূপ কেচেংসি কিমদুন রংরূপ পারেননি সি।

নন হেনা লিতুম লেখা লামার জানাল পেন জিতেন্দ্রের আলাপ রুবিনা ক্রপি রুবেন কিলুন আর জুই লং তাংল আরুন ধু লামসাম আলামার জানাল পেন জিতেন্দ্রের আলাপ মালিনী দি সপিয়ে রুবেন কিলুন আর জুই সেনা আলু নালাম থেলাকে কি দো নাংলো জি লবাংসা লু নালাম থে ফান কি পুদাম লাকে আনিংগে ডক মতে আবাং ফো বাং পিয়ে ফান আমাং মু নালং মতে আমাং লং সিতামে থেক লং পেন সে আনিং মতে আসেং কে হ্যাং আলাম থেকে থান জে ফান বুসি পুদাম তো তাংতে আর চুক সিনাং লবাং সোলো।

আলুনফু লেখা আলামর জানা লং পেন রবিনা রোপি লাপেন প্রেম তেরাং রোপেন কেলুন আর জুইসেনা আলুন লাম থেকে নে কার্লি আজয় নে তো তাং থেকে আর জুইসেনা লাবাং সলন।